ছোট থেকেই যখন টেনিস দেখতাম, মাঝে মধ্যে দেখতাম যে যিনি আম্পায়ার তিনি পয়েন্ট ঘোষণা করেন লাভ হিসেবে, অর্থাৎ 15 লাভ, 30 লাভ, 40 লাভ ইত্যাদি। ভাবতাম যে এর মধ্যে নিশ্চয়ই ভালোবাসা আছে, মানে শূন্যটাকে কেউ শূন্য বলবে না, লাভ দিয়ে রিপ্লেস করে দেবে সেটাই ভালোবাসার জন্য। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটি ফ্রেঞ্চ কথা থেকে এসছে। ফ্রেঞ্চ কথাটি হলো লভ, এবং শুনলে অবাক হয়ে যাবেন, এই লভ শব্দের মানে হলো ফ্রেঞ্চ ভাষায় ডিম। আগে হ্যাঁ হ্যাঁ ডিম, আন্ডা। অ্যাকচুয়ালি শূন্যকে যেহেতু ডিমের মতন দেখতে, ওই জন্য লভটাই পাল্টে গিয়ে লাভ হয়েছে। ভাবুন একবার। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে টেনিসকে বা লন টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সবচেয়ে যে স্বল্প দৈর্ঘ্যের টেনিস ম্যাচটি হয়েছিল সেটা কতটুকু জানেন? শুনলে কিন্তু তাক লেগে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে টেনিস বা লন টেনিসকে নিয়ে। তো লন টেনিসে অনেক বড় বড় অনেক ছোট ছোট খেলাও হয়েছে, কিন্তু তার মধ্যে যেটি শর্টেস্ট ম্যাচ সেটি কিন্তু হয়েছিল জ্যাক হার্পার এবং এইচ স্যান্ডিফোর্ডের মধ্যে। তো জ্যাক হার্পার স্যান্ডিফোর্ডকে হারিয়েছিলেন 6-0 ব্যবধানে, সেটাও 1946 খ্রিস্টাব্দে। আর এই টোটাল ম্যাচটা কতক্ষণ চলেছিল জানেন? মাত্র 18 মিনিট। আগে হ্যাঁ হ্যাঁ, মাত্র 18 মিনিট, তার মধ্যেই ম্যাচ পুরো পকেট। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং সেটাই জারি থাকবে লন টেনিসকে নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

টেনিসেও কিন্তু একটি ওয়ার্ল্ড কাপ হয় এবং সেই ওয়ার্ল্ড কাপের নাম হলো ডেভিস কাপ। সেই ডেভিস কাপ গোটা দু বছর ধরে খেলা হয় আর পৃথিবীর সমস্ত দেশ তাতে অংশগ্রহণ করেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো যেটা বলছিলাম যে টেনিসের যেরকম বিশ্বকাপ হয়, টেনিসের কিন্তু আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ খেলা হয় অলিম্পিক্সে, আগে হ্যাঁ সামার অলিম্পিক্সে, সেখানেও কিন্তু টেনিস ইনক্লুডেড, কাজেই চারটি গ্র্যান্ড স্ল্যাম, তাছাড়াও ওয়ার্ল্ড কাপ, তারপরেও অলিম্পিক গোল্ড মেডেল। ভাবতে পারছেন যে কত রকম ভ্যারাইটি আছে এই খেলাটার মধ্যে। তবে শুধুমাত্র যে সাধারণ মানুষজনই এই খেলায় অংশগ্রহণ করেন তাও কিন্তু নয়, যারা একটু বিশেষভাবে সক্ষম তারাও কিন্তু রীতিমতন টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ নেন। হুইলচেয়ার টেনিস কিন্তু প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামের একটি পার্ট। তাহলেই ভাবুন ভাবুন ভাবুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আমি, যার ও প্রান্তে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে এই টেনিস বা লন টেনিসকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে উইম্বলডন গ্র্যান্ড, কিন্তু জানেন কি, এই উইম্বলডনের সঙ্গে কিন্তু একটা মিষ্টি ব্যাপার জড়িয়ে আছে, বা বলতে গেলে স্ট্রবেরি জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি উইম্বলডন যখন খেলা হয় সেই সময় কিন্তু প্রত্যেক বছর অন অ্যাভারেজ 24 টন স্ট্রবেরি দর্শকগণ খেয়ে থাকেন। তাহলেই ভাবুন, আবার এই টেনিসের সঙ্গে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার কথাও জড়িয়ে আছে। স্কটল্যান্ডের রাজা কিং জর্জ দি ওয়ান, তার কিন্তু মৃত্যুর জন্য পরোক্ষভাবে এই টেনিসকেই দায়ী করা হয়। তাহলেই ভাবুন যে কত শত কথা, কত শত ঘটনা, কত শত ইতিহাস জড়িয়ে আছে এই টেনিসের সঙ্গে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে এবং গতকাল কেউ আমাদের আড্ডাটা জারি ছিল এবং জারি আছে লন টেনিসকে নিয়ে। এই লন টেনিসকে নিয়ে এত কথা, এত গল্প, এত ঘটনা আছে যে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে থেকে কিছু কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com address. তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, যেভাবে চলতে থাকে কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি রয়েছি এবং তার সাথে সাথে ভালো ভালো কথা, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান রয়েছে। তাই বেশি কথা না বলে আজকে এমন একটা জায়গায় আপনাকে ঘুরতে নিয়ে যাব যেখানে গেলে আপনার তো ভালো লাগবেই, কিন্তু আরও বাড়তি পাওনা হিসাবে রেখেছি ভালো ভালো গান। তাহলে ভালো গান শুনতে শুনতে আড্ডার দিকে এগিয়ে দেওয়া যাক বেশি কথা না বলে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: আমরা জানি আমরা যারা ফুল ভালোবাসি, সেই ফুলটা যখন একটা মানে পুরো ফুলের বাগান থাকে সেখানে যেতেও আমরা ভালোবাসি, এবং আমার মনে হয় অনেকটা নেচারের যে সৌন্দর্যটা সেটা খুব কাছ থেকে অনুভব করা যায়, উপভোগ করা যায়। এবং সেই রকমই যদি বলি ভারতবর্ষের মানচিত্রে এমন একটা শহর যেটাকে টিউলিপ শহর বলে মানে বলা হয়, তাহলে অবশ্যই সেটা জম্মু এবং কাশ্মীর, বিশেষ করে কাশ্মীরের টিউলিপ গার্ডেন সেই কথাই মনে পড়ে। এবং আজকে আপনাকে সেখানেই নিয়ে যাব, টিউলিপ গার্ডেনে। কিন্তু টিউলিপ গার্ডেনে একটা দুর্দান্ত ইউনিকভাবে একটা ফেস্টিভ্যাল হয় যার নাম টিউলিপ উৎসব। তো সেই কথাই আজকের আড্ডায় আপনার সাথে শেয়ার করব।
1: সব

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: ভালোবাসা কারে কয়, সে কি কেবলই জাত নাম।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
2: ভেঙে যায় স্মৃতির সহ।

যদি আপনি ট্রিপ প্ল্যান করেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন এবং প্রকৃতির কাছে বা এই যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি কাশ্মীর গায়ে একটা ওই চেকবক্স হয় না সেখানে টিক মেরে রাখুন। তার কারণ যদি আপনি স্প্রিং এই টাইমটায় জম্মু কাশ্মীর ঘুরতে যান তাহলে টিউলিপের গার্ডেন দেখতে পাবেন এবং কাশ্মীরিরা এই যে টিউলিপ গার্ডেনটাকে কিন্তু সিরাজ বাগই বলেন, কিন্তু এই টিউলিপ গার্ডেনের একটি নাম আছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। বসন্তের সময় এই জম্মু কাশ্মীরে টিউলিপ গার্ডেনকে ঘিরে তৈরি হয় টিউলিপ উৎসব, যেটা শুধুমাত্র স্প্রিংয়ের টাইমেই হয়। এবং যদি আপনি জম্মু কাশ্মীরের অন্যান্য সৌন্দর্যর সাথে সাথে এই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য বা টিউলিপ উৎসবও দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে আপনাকে বেছে নিতে হবে এই স্প্রিংয়ের টাইমটা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জম্মু কাশ্মীরের কথা বলছি, অর্থাৎ শ্রীনগরে এই টিউলিপ গার্ডেনটা রয়েছে। এবং এই যে শ্রীনগরে জাবার ওয়ান পর্বতমালার নিচটার অর্থাৎ ডাল লেকের কাছেই এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন রয়েছে। এখানে আপনি অবাক হবেন জানলে যে 15 লক্ষ টিউলিপ একসঙ্গে দেখা যাবে। শুধুমাত্র তাই না, কিন্তু টিউলিপের অনেকগুলো প্রজাতি এই বাগানে রয়েছে, 68টি প্রজাতি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কাশ্মীরের সেই টিউলিপ গার্ডেনের কথা বলছি, বিশেষ করে টিউলিপ উৎসব অর্থাৎ যেই বাগানকে ঘিরে হাজার হাজার পর্যটকরা আসেন, সেখানে ভিড় জমান, সেই টিউলিপ উৎসবের কথা বলছি। আপনি অবাক হবেন যে এখানে এই যে টিউলিপগুলো মাত্র 3-4 দিন ফুটে থাকে।

কিন্তু এই কুড়িগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। শ্রীনগরের লালচক থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাগান। আর যদি আপনি ঘুরতে যান, সেখানে কিন্তু জেনে রাখা ভালো যে সপ্তাহের 7 দিনই সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে এই বাগান, এবং প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। অর্থাৎ 50 টাকার বিনিময়ে যদি আপনি সত্যিকারে সেই টিউলিপ গার্ডেনে যেতে পারেন। আর টিউলিপ গার্ডেনের কথা বললেই বারবার মনে পড়ে অমিতাভ বচ্চন এবং রেখার, অর্থাৎ সিলসিলার সেই টিউলিপ গার্ডেনের দৃশ্যটা, এবং সেখানে আপনিও থাকতে পারেন এবং আপনি ভিডিও করতে পারেন, আপনি ছবি তুলতে পারেন এবং আপনি উপভোগ করতে পারেন সেই টিউলিপ গার্ডেন। তাই জন্য স্প্রিংয়ে যেতে হবে এবং জম্মু কাশ্মীর ঘুরতে হবে আর দেখতে হবে টিউলিপ উৎসব। কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা একদমই স্পেশাল, এই কারণে স্পেশাল কারণ আজ আমরা হাই হ্যালো করব। না মানে আমাদের জীবনে অনেকগুলো মানুষের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয়, আর সেই দেখা হওয়ার মধ্যে কারোর সঙ্গে কারোর একটা আত্মিক চোখ তৈরি হয়, আবার কারোর সঙ্গে কারোর ওই জাস্ট হাই হ্যালো, মানে দেখা হলো, যাওয়ার সময় কী ভালো, আবার ফিরে আসার সময় ভালো, বা তিন মাস চার মাস পাঁচ মাসের পর একবারই ভালো, এইরকম ব্যাপারটা। তো এই যে হাই হ্যালোকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের জীবনে দৈনন্দিন যে কাজকর্ম ঘটে চলে তার মধ্যে আমাদের কোথাও না কোথাও এই হাই হ্যালোটা একটা বড় জায়গা দখল করে থাকে। কিন্তু সেটা কীভাবে আমরা বুঝবই বা কী করে, বা কোন মানুষটাকে আমরা গুরুত্ব দেবো এই হাই হ্যালোর পর্যায়ে, কিংবা কোন মানুষটাকে গুরুত্ব দেবো আরও আরও অনেক কিছু শেয়ার করার মুহূর্তে, এইসব কিছু নিয়ে আজকের আড্ডা জমে উঠবে গান মুসাফিরে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, জুড়ে থাকুন আর শুনবো আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো কোন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই স্পেশাল আড্ডা হাই হ্যালো নিয়ে। তো আমরা প্রতিদিন এমন কিছু কিছু মানুষের সঙ্গে মিশি যাদের মধ্যে আপনি হয়তো বুঝতে পারবেন না, সে কিন্তু আপনাকে হিংসে করে। এই হিংসে করার মধ্যে আপনি হয়তো প্রতিদিনই ভাবেন যে এ নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে, মিষ্টি হেসে কথা বলে। কিন্তু এই মিষ্টি হাসা মানুষগুলোর নেপথ্যে কিন্তু লুকিয়ে থাকে অনেক ছল চাতুরি। কিন্তু এই ছল চাতুরি আপনি জানবেন কী করে? সে প্রকৃত ছল চাতুরি করছে নাকি আমি ভুল ভাবছি? এই সব কিছুর মধ্যে মানুষকে পর্যবেক্ষণ করতে হয় বেশ কিছুটা সময়। কোনো মানুষকে একবার দেখেই বলে দেওয়া যায় না যে এই মানুষটাই ঠিক, এই মানুষটাই সঠিক, বা এই মানুষটা কোনোদিনও বদলাবে না। বদল তার হতেই পারে, বদলাতে পারেই। হয় পরিবেশের মাধ্যমে বদলে গেল, কোনো একটা কঠিন পরিবেশের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে এই বদলটা কিন্তু তার কাছে প্রাপ্তি নয়, কিন্তু সেটা বদলে গেল, এটা আপনি জানেন না। আবার আরেকটা ক্ষেত্রে এই মানুষটা যে এরকম হতে পারে সেটাও আমার মাথায় ঢোকে না। তো এই একটা দোলাচলে আমরা কিন্তু একে অপরকে বুঝতে পারি না। কখনো কখনো একজন ভালো মানুষকে আমরা খারাপ বলে ভাবি, আবার কখনো ভাবি যে এই মানুষটা কখনো এরকম কাজ করতেই পারে না, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে হাজারো অন্যকে অসম্মান করার চাবিকাঠি। কিন্তু সেটা তো সঠিক নয়, সেটা ভুল, সম্পূর্ণ ভুল। যে মানুষ আরেকজন মানুষকে সম্মান করতে জানে সেই সবার কাছে মূল্যবান হয়। আমাদের আজকের আড্ডা হাই হ্যালো। তাহলে এই মানুষটার জন্য আমাদের কিছু হাই হ্যালো নয়, এই মানুষটার জন্য যে মানুষটা একে অপরকে সম্মান করতে জানে বা গুরুত্ব দিতে জানে, তার জন্য কিন্তু আপনি প্রতিদিন সেই মানুষটার জন্য কিছু না কিছু ভাবতেই পারেন। মানে ভাবনার চিন্তা মানে এরকমই, এই মানুষটা প্রকৃত সৎ মানুষ। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও কয়েকটা গানের পর ফিরে আসবো হাই হ্যালো আড্ডা নিয়ে। হাই হ্যালো, সঙ্গে থাকুন।

তোয়াটা চলছে আজকে গান মুসাফিরের সৌভিকের সঙ্গে। হাই হ্যালো, আসলে আমরা কখনো কখনো এই যে হাই হ্যালো মানুষগুলোকে চিনতে পারি না, ভাবি এও তো এরকমই, কীরকম একটা অদ্ভুত, মিশতে পারে না, বা কীরকম একটা ছেড়ে ছেড়ে ছন্ন ছাড়া ভাব। কিন্তু যদি কখনো এই মানুষটার সঙ্গেই আপনি মেশেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনার যে ভাবনা সেটা কিন্তু ভুল হতেই পারে। বাইরে থেকে কোনো মানুষকেই সঠিকভাবে চেনা যায় না। আমরা প্রত্যেকটা মানুষ একটা মানুষের মতো করে, নিজের মনের মতো করে তাকে কল্পনা করে নিই। যে এই মানুষটাকে এরকম, এই মানুষটার কথাবার্তা এরকম, এই মানুষটাকে দেখতে এরকম, তার মানে এই মানুষটা এরকম হবে। হঠাৎ দেখলেন আদপে এই মানুষটা এরকম নয়, সম্পূর্ণ বিপরীত, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই মানুষটাই হচ্ছে প্রকৃত সৎ মানুষ, যে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যেমন ঠিক সেরকমভাবে নিজেকে লুকিয়েও রাখে, গুটিয়েও রাখে, এরকম মানুষও আছে। তো আমরা সেই মানুষটাকে যতদিন তার সঙ্গে মিশতে থাকব, একটু একটু করে তার প্রকাশ আমরা কিন্তু ঘটতে দেখব, এবং তখনই আমরা নির্ধারণ করতে পারব যে এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় বা এই মানুষটাকে মনের কথা খুলে বলা যায় না। আসলে আমরা এই যে কল্পনার রাজ্যে মাঝে মাঝে বাস করি, যে ভেবে নিই, অনেক সময় আমরা কথা বলি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখি করি, কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানুষের মন কিন্তু বোঝা যায় না, কি ভাবছি, কি লিখছি, আর এতেই কিন্তু শুরু হয় ভুল বোঝাবুঝি। আর এই ভুল বোঝাবুঝিই কিন্তু আগামী দিনে ক্রস, মানে সম্পর্ক ছেদের ইঙ্গিত দেয়। আমাদের তাই প্রথমত মানুষকে চিনতে হবে, সে কতটা মূল্যবান এবং সে কতটা দামি, এবং দামিটা হচ্ছে অন্তরের দামি, অর্থের দামি নয়। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবার আজকের স্পেশাল একটা হাই হ্যালো এই ব্যাপারটাকে সঙ্গে করে, জমে উঠবে আবারও গান মুসাফিরের আড্ডা। কিন্তু এখন গান।

আগে খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আবারও হাই হ্যালোর আড্ডা নিয়ে, আজকে কান মুসাফিরে। আর এই আড্ডায় নিশ্চয়ই আমরা এতটা পথ এগিয়েছি তাতে কিন্তু বোঝা গেল মানুষের কিছু কিছু মুহূর্তের কথা, মানুষের মন সম্পর্কে কিছুটা জানা। আসলে মানুষের সঠিক মন সম্পর্কে কেউই কিন্তু সঠিক ধারণা দিতে পারে না। একমাত্র ধারণা সেই দিতে পারে যে তার সঙ্গে বহু বছর মিশেছে বা বহুদিন মিশেছে। তার প্রতিটি মুহূর্ত, তার প্রতিটি অনুযোগ অভিযোগ বা প্রতিটি প্রকাশ সে বুঝতে পারে, কিন্তু তাও কোথাও কোথাও মানুষকে বোঝা সম্পূর্ণ হয় না। এক একটা যুগ কেটে যায়, তো মানুষকে বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের এই স্বল্প মুহূর্তের মধ্যে মানুষকে চেনাটাই হচ্ছে সঠিক কাজ। কিন্তু সেই মানুষকে সঠিকভাবে চিনব কী করে? তার জন্যই তার সঙ্গে পরিচয় করা, তার সঙ্গে ক্রমশ কথায় এগিয়ে যাওয়া, আর এই কথার মাধ্যমেই কিন্তু আরেক কথা উত্তর দেয়। একজন মানুষ আরেকজন মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু হয়ে ওঠে। আবার এই ব্যাপারগুলোর মাধ্যমেই কেউ কেউ দূরেও সরে যায়। যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখ সম্মুখীন হয় তখনই আরেকজনকে আর পাওয়া যায় না, কোথাও যেন হারিয়ে যায়। তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটা তার জন্য ঠিকঠাক নয়, হয়তো এটাও ঠিক। আবার আরেকদিকে অনেক মানুষই আছেন যারা হয়তো একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু কখনো প্রকাশ্যে সেটা বারবার প্রকাশ করেন না, অন্তরালে আড়ালে তার প্রকাশ ঘটে। সে সবসময় ভালো চাক এটাই অন্তরালে বলে যায়, প্রার্থনা করে যায়। সেই মানুষটা কিন্তু তার কাছে শুভানুধাই। এইভাবেই মানুষ মানুষের গুরুত্ব বুঝতে পারে, বুঝবে তো বটেই। যে মানুষ সৎ, যে মানুষ মানুষের উপকারে আসে, সে মানুষ ঠিক একদিন বুঝিয়ে দেয়, না কথায় নয় কাজে। তাই কাজে না পরিচয়, আমাদের প্রত্যেককে কাজে না পরিচয় দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, দাঁড়াতে হবে এবং বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হাই হ্যালো, আজকের এই স্পেশাল আড্ডায় জুড়ে থাকুন। আর কেমন লাগলো আজকের এই আড্ডা, এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। 4475039657 1212 তে এখন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।
1: চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালো।

রাখবেন। আর যারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নম্বর তো বিরতির আগে বললাম, তাও আরেকবার বলে দিচ্ছি, 4475036571। তো শুধুমাত্র হাই হ্যালো বলে সম্পর্ক এড়িয়ে বা বন্ধুত্ব এড়িয়ে চলে যাওয়া নয়, মানুষকে বোঝা, মানুষকে বুঝতে পারাটা খুব দরকার। সেই মানুষটার সঙ্গে সময় কাটানো বা সেই মানুষটাকে চিনে নেওয়া, আপনি প্রতিদিন তাকে দেখছেন এবং প্রতিদিনই তাকে জাজমেন্ট করছেন যে এই মানুষটা এরকম, আদৌ কিন্তু সে তা নয়, সম্পূর্ণ তার উল্টো। হয়তো আপনি তার সঙ্গে সেভাবে কথা বলেন না, কিন্তু অন্য যারা বলে তারা কিন্তু একবারও বলে না সে খারাপ, বলে সে ভালোই। তার মানে কোথাও একটা আপনার ভুল ভাবনা আছে, আর সেই ভাবনার জন্যই শুধুমাত্র হাই হ্যালো নয়, কথা বলতে গেলে, মানুষকে চিনতে গেলে তবেই কিন্তু সঠিক পথ নির্বাচন করা সম্ভব। অযথা কাউকে কখনো ভুল প্রমাণ করবেন না, নিজের খেয়ালে, নিজের কল্পনার জগতে এরকম হবে, এরকম হয়, ও এরকমই, এই ব্যাপারগুলো না ভেবে কথা বলে আমার মনে হয় ব্যাপারটাকে ঠিকঠাক জায়গায় আনা উচিত। এবং অবশ্যই আরেকটা জিনিস, কারোর কথা শুনে ব্যাপারটাকে না করা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই আছেন যারা মানুষের কথা শুনে বিশ্বাস করে নেন, ও তো এই কথা বললো তার মানে ওরকমই, যেটা হচ্ছে সব থেকে ভুল। একজনের কথা হয়তো তাকে বেশি বিশ্বাস করেন, কিন্তু আদপে সে সকলের নামই এইভাবে বদনাম করে বেড়ান, কিন্তু আদপে সে ঠিক নয়। তাই মানুষকে চিনতে হলে নিজের কাছে শুনুন, নিজে বিচার করুন, নিজে তার সম্বন্ধে জানুন, তবেই কিন্তু সেটা সঠিক। একটা জিনিস আমার খুব বারবারই মনে পড়ে যায়, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরের বদনাম করে আনন্দ পান, কিছু মানুষ এই পৃথিবীতে থাকেন যারা একে অপরকে দোষারোপ করতে ভালোবাসেন, আবার কিছু মানুষ এমন থাকেন যারা সকলকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে ভালোবাসেন। তো আমাদের প্রত্যেককে ভালো রাখতে, ভালোবাসতে হবে, এবং এটাই আমাদের শেষ কথা। এবং যে মানুষটা হয়তো দুঃখে প্রতিদিন এইভাবে মূর্ছে যাচ্ছেন কিন্তু বাইরে প্রকাশ করেন না, তারও কিন্তু ভালো থাকতে ইচ্ছে করে, কিন্তু সঠিক বন্ধুর খুঁজছে সে করছে পাচ্ছে না। এবং যে বন্ধু আরেকজন বন্ধুকে ভাবছেন, সেই বন্ধু তাকে আবার ভুল ভাবছেন, তাহলে কি করে হবে? এই জায়গাটাই ভেঙে ফেলতে হবে, কথা বলতে হবে, কথাটা বলাটা খুব দরকার প্রত্যেকটা মানুষের, যে কোনো সঠিক সমাধান কথা বলা। আমাদের আড্ডা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর এবার শুনতে থাকবেন রেডিও বাংলা .com।

এমন অনেক জিনিস আছে যেগুলো পেলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, বা এমন কোনো গান আছে যেটা শুনলেই মনটা ফুরফুরে হয়ে যায়, বা এমন কিছু আছে যেটা খেলে আমরা ভীষণভাবে ভালো থাকি। এক কথায় যদি বলি, সেগুলো আমাদের ভালো থাকার কারণ। আচ্ছা, এমন কোনো জিনিস আছে যেটা আপনাকে ভীষণ ভালো রাখে? ডেফিনেটলি আছে, তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন +447503965712 যে কোন জিনিসটা পেলে আপনি সব থেকে বেশি ভালো থাকেন, বা আপনার ভালো থাকার কারণ কোনটা। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com-এ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই ভালো থাকার কারণ আছে। এই যে লাস্ট দুটো দিন, মানে উইকেন্ডে দুটো দিন আপনার সঙ্গে আমার আড্ডা হয় না, কথা হয় না, আমার মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে। আবার আজকে একটা নতুন দিন সোমবার, এবং ভীষণ আনন্দের সঙ্গে এই দিনটা শুরু করেছি কারণ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। এই মুহূর্তে আপনি আমার ভালো থাকার কারণ। আমি জানি আমিও নিশ্চয়ই আপনার ভালো থাকার কারণ। যদি সেই কারণটা হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, ওয়েবসাইট www.radiobanglanet.com। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanei.com-এ। মন যখন নিরুদ্দেশ, যেটা বলছিলাম যে আমাদের ভালো থাকার অনেকগুলো কারণ আছে এবং নিজেকে ভালো রাখারও অনেক কারণ আছে। কারণ আপনি যদি নিজেকে ভালো না রাখেন, তাহলে আপনার আশেপাশের মানুষজনকেও আপনি খুশি বা ভালো রাখতে পারবেন না। তাই নিজের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি হয়তো ভাবছেন যে আপনার সঙ্গে যেই মানুষটা রয়েছে তাকে আপনি খুব ভালোবাসবেন, আগলে রাখবেন, অথচ আপনি নিজেকে ভালো রাখছেন না বা আপনার নিজের ভালো থাকার কারণগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, বা মনে হচ্ছে যে ওই মানুষটাকে যদি ভালো রাখি তাহলে হয়তো আমি ভালো থাকবো না। নিজেকে আগে ভালো রাখুন, নিজের যত্ন করুন, তবেই উল্টো দিকের মানুষটাকে ভালো রাখতে পারবেন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আমার যখন খুব মনটা খারাপ হয়ে যায় বা খুব স্ট্রেস একটা যায়, কাজের প্রেশার হোক বা যে কোনো একটা প্রেশার, খুব মনে হয় যে মাথাটা খুব ভার হয়ে রয়েছে বা খুব এক্সস্টেড লাগছে, আমি সোজা সেলফ ডেট করি, মানে নিজেকে ভালো রাখতে বেরিয়ে পড়ি এবং ফেরার সময় এক প্লেট বিরিয়ানি খাই, এবং সেটা দু প্লেট হলে খুশির বন্যাটা আরও বয়ে যায়। এবং সেই যে একটা রিফ্রেশমেন্ট, সেই যে একটা বেরিয়ে যাওয়া নিজেকে নিয়ে এবং নিজের স্ট্রেসগুলোকে কোথাও একটা পিছনে ফেলে সোজা এগিয়ে যাওয়া এবং ফেরার সময় বিরিয়ানির প্লেটে একটা কামড় বসানো, মানে বিরিয়ানি বললেই আমি একটু আটকে যাই, মানে বিরিয়ানিটা নামটা বললেই আমার জিভে জলটা চলে আসে। তো বিরিয়ানিটা খেলে আমার স্ট্রেস বাস্ট হয় এবং আমার ভালো থাকার কারণ বিরিয়ানি। আপনারও নিশ্চয়ই এরকম ভালো থাকার প্রচুর কারণ আছে, জানান না আমাকে +44750396571২। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে।

রেডিও, রেডিও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, বিকজ রেডিও আমার কাছে একটা অক্সিজেনের মতো। তো এই তিনটে বা চারজন ব্যক্তিত্ব আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। আপনারও নিশ্চয়ই এরকম কোনো ভালো থাকার কারণ আছে, সেটা আমাকে চটপট জানান +447503965712-তে। তাহলে আজ আসি, কাল আবার আড্ডা হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কিংবদন্তি শিল্পী মান্নাদের কণ্ঠে সেই অসাধারণ গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আপনার সঙ্গে জমি আড্ডা দেব বলে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে বেশিরভাগ মানুষই যেটা চান জীবনে সেটা হলো সুখ, তাই অনেকেরই জীবনের লক্ষ্য সেই সুখকে বা সেই সুখের জায়গাটাকে খুঁজে বার করা, আর সেই জন্যই জীবনে সুখী হওয়াটাই তাদের কাছে মূলত সাফল্য। আর সেভাবেই আমরা কোনো সফল মানুষকে দেখতে পছন্দ করি। কিন্তু এই যে সুখ, সেই সুখ আসলে কিসে বা কিভাবে সেই সুখটা মানুষের জীবনে আসবে, কিভাবে মানুষ সেই সুখটাকে আবিষ্কার করবে? কারণ অনেকেই আছেন যারা ঠিকমতো জানেন না যে তিনি কিসে সুখী হন। কারণ একজনের কাছে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের কাছে সেটা নাও হতে পারে, তাই সকলের সেই সুখের যে গন্তব্য সেটা একরকম হয় না। আর সেই সুখ বা সাফল্য নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নে। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সুখী হওয়াকেই অনেকেই মূলত সাফল্য বলে মনে করেন, আর সেই জন্যই বেশিরভাগ মানুষেরই গন্তব্য হলো সুখ। কিন্তু এই সুখ সেটা আসলে কিসে বা কিভাবে তাকে খুঁজে পাওয়া যাবে তা কিন্তু অনেক মানুষই ঠিক বুঝতে পারেন না। আর সেই সুখের চাবিকাঠি নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সুখ নিয়ে কথা বলছি, সেখানেই আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একজনের চোখে যেটা সুখ বলে মনে হয় অন্যজনের সেই জিনিসে সুখ নাও হতে পারে। তাই কার কি সেই সুখ বা কোন অনুভূতিটা তাকে সুখী বলে মনে করায় সেগুলো কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। আর এই সুখী মানুষ তাদের কিন্তু কিছু নিজস্ব অভ্যেসও থাকে যা তাদের সেই গন্তব্যে পৌঁছে দিতে পারে। নিজেকে ভালো রাখাটা সেখানে খুব জরুরি, কারণ এই ভালো রাখার বা নিজেকে ভালো রাখার অভ্যেসটা সবচেয়ে আগে করে নিতে হবে। সুখী মানুষেরা নিজেদের উজ্জীবিত রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যান, নিজেকে উজ্জীবিত করার জন্য নানা রকম উপায় তারা খুঁজে বার করেন। সেজন্য নিজেকে কিভাবে সবচাইতে ভালো রাখা যায় সেটা নিজেকেই শিখতে হবে। কেউ হয়তো নিয়মিত স্পা করে, ম্যাসাজ করে বা নিয়মিত বেড়াতে গিয়ে কিংবা ছুটি কাটানো, ক্যাম্পিং করা, হাইকিং করা, এগুলো করে নিজেকে ভালো রাখেন, নিজেকে আরও বেশি করে এনার্জেটিক রাখেন। আবার অনেকে হয়তো একেবারে ঘরে বসে কিছুটা সময় গান শুনে বই পড়েও ভালো থাকেন, আবার অনেকে একলা সময় কাটাতে পছন্দ করেন। এই যে নিজেকে ভালো রাখার যে উপায়গুলো সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়, তাই নিজের মতো করে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না, আমি শ্রী

சரி சேரு சுத்தி পাবেন্না মশলাটা যেখানেই যান না আমি শিশ্রী ভগ্যপতি মান্না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখে

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়, তবু সেই গানের মতোই বলতে হয় কেউ সুখী হয় কেউ হয় না। কারণ আমরা ঠিক কিসে সুখী হব, কোন ঘটনা আমাদের জীবনে সুখের অনুভূতি এনে দেবে, সেটা হয়তো আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। কিন্তু সেই জন্য আমাদের নিয়মিত ভালো থাকার অভ্যেসটা করতে হবে, সেটা ভীষণ জরুরি। আর নিজেদেরই খুঁজে বার করতে হবে নিজেদের সেই ভালো রাখার, সেই সুখের অনুভূতি এনে দেয় এমন কিছু করার অভ্যেস। এখানে যদি প্রতিদিন রাতে একটা জার্নালে নিজের প্রতিদিনের ভালো লাগার বা সুখের অনুভূতি এনে দিয়েছে এমন তিনটে ঘটনা লিখে রাখা যায়। কারণ আমরা যদি অনেক বড় একটা সুখের জন্য আমরা ভাবি কোনো একটা ঘটনাকে, যে এমন একটা বড় কিছু ঘটতে হবে তবেই আমাদের সুখের অনুভূতি আসবে, তাহলে হয়তো আমরা অনেক সময় ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট যে সুখের অনুভূতি সেগুলোকে আমরা মিস করে যাই। তাই আমাদের প্রতিদিনের জীবনে তো অনেক কিছু ঘটে, তার মধ্যেই যদি আমরা এমন ছোট ছোট তিনটে ঘটনা খুঁজে বার করতে পারি যা আমাদের মধ্যে একটা সুখের অনুভূতি এনে দিয়েছে, আর সেটা যদি আমরা নিয়মিত জার্নালে লিখে রাখি, তাহলে কিন্তু আমাদের সেই যে সুখের একটা অনুভব সেটা আমরা নিজেরাই খুঁজে বার করতে পারবো। এটা কিন্তু একটা দুর্দান্ত উপায়। এর মাধ্যমে যেমন নিজেদের মধ্যে সে সুখের অনুভূতি এনে দেয়, ঠিক তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ অ্যাটিটিউডও কিন্তু আসে জীবনের প্রতি। আমাদের চারপাশের সব কিছু লক্ষ্য করলে আমরা এইরকম অনেক কিছু দেখতে পাবো যাতে আমাদের নিজেদের ভীষণ সুখী, ভীষণ ভাগ্যবান বলে মনে হবে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

স্টিভ হার্ভে তার সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেন হাসিকে। তিনি বলেন, হাসি আনন্দকে ডেকে আনে এবং নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায় নিয়ে। আমরা জানি যে সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু অনেকে ঠিক জানেন না ঠিক কিসে তাদের সুখ। আর সেই যে সুখের চাবিকাঠি সেটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে, আর সেই জন্য নিয়মিত কিছু অভ্যেসও গড়ে তুলতে হবে। যেখানে আমরা এখন হাসির কথা বলছি, আমরা জানি যে হাসির কিন্তু একটা স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। এই হাসি মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। আর এই যে মানসিক চাপ, তার পাশাপাশি উদ্বেগ, ভয়, এই যে অনুভূতিগুলো আমরা এখন সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমরা অনুভব করি আমাদের দৈনন্দিন জীবনে। কিছু এইরকম স্ট্রেস বলুন, কিছু আমাদের এই যে অ্যাংজাইটি, আমাদের এই ধরনের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু এখন আমাদের ভীষণ কমন। আর সেই জন্যই কিন্তু প্রতিদিন কিছুটা সময় যদি প্রকৃতির মধ্যে কাটানো যায় সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে ভালো, যা এই ধরনের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে যদি কিছুটা সময় কাটানো যায়, জীবনের যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু নতুন করে নতুনভাবে দেখা যায়, যা আমাদের জীবনে ভালো থাকতেও সাহায্য করে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমের পপকর্ন অনামিকার সঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমাদের বিশেষ অনুষ্ঠান সবাই তো সুখী হতে চায়, কিন্তু ওই যে কেউ সুখী হয় কেউ হয় না। কারণ কিসে যে সুখ, কোন ঘটনায় যে সুখের অনুভূতি নিয়ে আসবে আমাদের জীবনে, সেটা আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না। সেই জন্য নিয়মিত কিছু অভ্যেস করতে হবে, নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, প্রত্যাশা কল্পনা রাখতে হবে সুখী হবার। কারণ সুখী ব্যক্তিরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে কিন্তু ভোলেন না। আমরা এই যে প্রত্যাশা কল্পনার কথা বলছি, আসলে দেখবেন যখন আমরা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি, সেখানে গিয়ে আমরা কি করব, কিভাবে সেই ছুটিটা কাটাবো, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে থাকি। আর আমাদের মধ্যে একটা ভীষণ আনন্দের একটা অনুভূতি এনে দেয় এই যে কল্পনা, সেই যে ভবিষ্যৎ কল্পনা, সেটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আমাদের জীবনে যা অনুভব করতে চাই তার স্বপ্ন দেখে আনন্দ অনুভব করতেও আমাদের শেখা উচিত, যা আমাদের জীবনে সেই আসল দিনটিকে এনে দিতে সাহায্য করবে। আমরা সবাই যাতে ভালো থাকি, সবাই যাতে সুখে থাকার যে চাবিকাঠি, সেই যে জীবনের ছোট্ট ছোট্ট ভালো থাকার উপায়গুলো আমরা নিজেরাই খুঁজে বার করতে পারি, সেই আশা নিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, দেখা হবে আগামীকাল থেকে একই সময়। চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্ন নিয়ে, আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ সবাই সুখে থাকুন।

হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: আমাদের জীবনে তো বটেই, আমাদের সমগ্র অস্তিত্ব এমনকি আমাদের দেশের অস্তিত্বের সঙ্গেও এর একটি নিবিড় সম্পর্ক আছে। একে ছাড়া আমাদের অস্তিত্বই কল্পনা করা যায় না, সেটি হলো সীমানা। আগে হ্যাঁ হ্যাঁ সীমানা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সীমানাকে নিয়ে। সীমানা যে শুধুমাত্র আমাদের দেশে আমাদের জিওগ্রাফিক্যাল অস্তিত্বের সঙ্গে জড়িত তা কিন্তু নয়, সীমানার বহুবিধ দিক আছে, এর অনেক ডাইমেনশনও আছে। তো আজকে রেডিও বাংলানেট ডট কমে এরকমই সীমানার কিছু ডাইমেনশন, সীমানার কিছু অদ্ভুত কথা আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সীমানার সঙ্গে কিন্তু জিনিয়াসেরও একটা অদ্ভুত সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে একবার অ্যালবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে তফাতটা কি, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন সীমানা। তো সবাই তো অদ্ভুত অবাক চোখে আইনস্টাইনের দিকে তাকিয়েছিলেন। তো আইনস্টাইন জবাবটা দিয়েছিলেন যে জিনিয়াস হলেন সেই মানুষ যিনি কিনা নিজের সীমানাটা একদম সঠিকভাবে পিন পয়েন্টে লোকেট করতে পারেন, যদি তিনি এটা করতে পারেন তাহলেই তিনি জিনিয়াস, আর সাধারণ মানুষ সেই সীমানা নিজের ক্ষমতার সীমান্তটা ওইভাবে লোকেট করতে পারেন না। কাজেই অ্যাকর্ডিং টু অ্যালবার্ট আইনস্টাইন সীমানা আর এবং জিনিয়াস এই দুটোর মধ্যে কিন্তু নিবিড় সম্পর্ক বর্তমান। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

বিভিন্ন সময় অশান্তি, ঝামেলা, ঝগড়া ঝাঁটি থেকে আরম্ভ করে যুদ্ধ বিগ্রহ সীমানা তৈরি করে দেয় মানুষের মনের মধ্যে, একটি পরিবারের মধ্যে, আবার বড় অর্থে দেখতে গেলে দুটি দেশের মধ্যে। অনেক সময় এই সীমানা আমাদের কষ্ট দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সীমানা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। কখনো মনে হয় যে এই সীমানাটা চাইলে মানুষ ভেঙে দিতেই পারেন। সেরকমই কিন্তু একটা ঘটনা খুব ছোটবেলা দেখেছিলাম, যেখানে কিনা ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মধ্যে সেই বার্লিন ওয়াল কিন্তু ভেঙে ফেলেছিলেন দুই দেশের মানুষ, এবং দুই দেশ মিলে গিয়ে তৈরি হয়েছিল এক অখণ্ড জার্মানি। আর সীমানা নিয়ে কথা বললেই আমার সেই জার্মানির বার্লিন ওয়াল ভেঙে ফেলার দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সীমানা কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় মানুষের তৈরি করা, কিন্তু পরক্ষণেই মনে হয় ব্যাপারটা কিন্তু তা নয়, আসল সীমানাটা কিন্তু প্রকৃতি, নেচারই তৈরি করে দিয়ে গেছেন। কিভাবে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে সীমানা ব্যাপারটা আমার মাঝে মধ্যে মনে হয় যে প্রকৃতিই তৈরি করে দিয়ে গেছে। যেমন ধরুন, কোনো একটি গল্প যেখানে শেষ হয়, কোনো একটি জীবন যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই কিন্তু অপর জীবনের বা অপর গল্পের শুরু হয়। যেমন ধরুন, দুই প্রজন্ম, এক প্রজন্ম যেখানে শেষ হলো, ঠিক সেম পয়েন্ট অফ টাইম থেকে আরও এক প্রজন্মের লড়াই কিন্তু শুরু। এবং এই দুই সন্ধিক্ষণকে যদি আমরা সীমানা হিসেবে না ধরি, তাহলে সীমানাটা ঠিক কোথায় এক্সিস্ট করে বলুন তো? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

একটা কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় যে ইভেন স্কাই ইজ নট দ্য লিমিট। তার কারণ, জীবনে এরকম বেশ কিছু সময় আমাদের প্রত্যেককেই সম্মুখীন হতে হয়েছে, সম্মুখীন হতে হয় অথবা সম্মুখীন হতে হবে, যখন কিনা এই সীমার কথা ভাবলে আমাদের চলে না। আমাদের বাধ্যতামূলকভাবে আমাদের সীমানাকে অতিক্রম করে যেতেই হয়, এছাড়া আর কোনো উপায়ই থাকে না। রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল সীমানাকে নিয়ে। সীমানা এমন একটি অস্তিত্ব, এমন একটি প্রাচীর যা কিনা আমাদের জীবনে বহু দিক থেকে আমাদের ঘিরে থাকে এবং এর ডাইমেনশনও বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম। তো সেরকমই কিছু সীমানার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

রেডিও বাংলানাই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, এবং তার পাশাপাশি অবশ্যই বলবো যে সবসময় আমরা আড্ডা দিই, কখনো কোনো কিছু কথা বলি, এবং তার মাঝে মাঝে ভালো লাগার ভালোবাসার গানগুলোও থাকে। তাই আজকেও কিন্তু আপনার জন্য রয়েছে অনেকটা ভালো লাগার গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের মধ্যে অনেকবারই বই নিয়ে আড্ডা হয়েছে, শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শিক্ষার জন্য বই কতটা প্রয়োজন বা বই শুধুমাত্র পুঁথিগত শিক্ষা ছাড়াও আর কতভাবে নানান রকমভাবে একটা মানুষকে শিক্ষিত করতে পারে তা নিয়েই আজকের আড্ডা। আমার মনে হয় বেশি গভীর আলোচনায় আমরা ঢুকবো না, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা চলার পথে অনেক সময় তো অনেক সিচুয়েশান আসে এবং সেই সিচুয়েশানগুলোকে আমাদের নিজেদেরকে হ্যান্ডেল করতে হয় এবং সেই সিচুয়েশান থেকেও কিন্তু আমরা অনেক সময় শিখি। আবার কখনো কখনো লেখকরা তাদের নিজের জীবনের কিছু সিচুয়েশানে কিন্তু বই আকারে প্রকাশ করে এবং সেই বইগুলো আমরা পড়ে আমরা জীবনকে উপলব্ধি করতে পারি। ঠিক সেই রকমই কিছু একটা আড্ডা হতে চলেছে, প্লিজ সাথে থাকবেন এবং অবশ্যই কানে রাখতে হবে রেডিও বাংলানে.com মন যখন বিরোধ দেশ।

আজকাল তো মানুষ বই পড়তেই ভুলে গেছে, তাই না? সত্যি বই পড়তে ভুলে গেছে, কারণ তাদের মনে হয় না যে বইয়ের জন্য বেশি সময়টা অতিবাহিত করা যেতে পারে। তার থেকে ফোনে স্ক্রল করে বেশি সময় মানুষ অতিবাহিত করে। কিন্তু যারা বই পড়তে ভালোবাসেন এবং যারা অন্যদেরকে উৎসাহিত করেন বই পড়ার জন্য, আমার মনে হয় তারাই আমার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবে। আমার যে খুব একটা বই পোকা যেটাকে বলা হয় সেটা নয়, কিন্তু যখনই আমি দেখি যে কেউ তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স বা নিজের জীবনের একটা জার্নাল বই আকারে প্রকাশ করছে, তার প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট বেড়ে যায়। তার কারণ সেখানে সত্যিই একটা কিছু শেখার শিক্ষা পাওয়া যায়। একটা পুঁথিগত শিক্ষা অবশ্যই আপনাকে শিক্ষিত করতে পারে, বা ইন জেনারেল আমি যদি বলি একটা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু তার জীবনের প্রত্যেকটা পদে পদে যে শিক্ষা নিতে হবে তাকে, বা জীবনের সিচুয়েশন যে শিক্ষাটা দেয়, সেটা অনেক সময় কিন্তু আমরা আগে থাকতেই একটা বই বা কোনো মানুষের যে জীবনের কিছু কথা সেগুলো জানতে পেরে কিন্তু আমরা ভীষণভাবে সেখান থেকে শিখি। যেমন ধরুন স্বামীজির যদি জীবনীটা আমরা পড়ি, স্বামীজির জীবনে স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা মুহূর্তের যে লড়াই, সেই লড়াই থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পাই।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আজকে বই ও শিক্ষা নিয়ে কথা বলছি, এবং বিশেষত মূলত বিষয়টা এটাই যে একটা পুঁথিগত শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু একটা গল্পের বই বা একটা জার্নাল আপনাকে কতটা শিক্ষিত করতে পারে। যদি কেউ পড়ার বই ছেড়ে দিয়ে গল্পের বই পড়ছে তাকে আটকাবেন না, মানে ছোটবেলার কথা, কারণ আমরা কিন্তু অনেক সময় কমিক্স পড়তে গিয়ে গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়েছি এবং মারও খেয়েছি, কিন্তু এখনকার বাবা মারা সেটা করে না, তার কারণ বাচ্চারা তো বই পড়ে না। তো যাই হোক, কেউ গিয়ে ধরা পড়েছি এবং মারও খেয়েছি, কিন্তু এখনকার বাবা মারা সেটা করে না, তার কারণ বাচ্চারা তো বই পড়ে না। তো যাই হোক, কেউ

সে যখন সাধু হচ্ছে কতটা স্যাক্রিফাইস করতে হয়, এবং একটা সাধু হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের মতো যে তার ভাবনাগুলো ভাবা যায় না, তার মধ্যেও অনেক কিছু শেখার আছে। এবং তার জন্যই অবশ্যই আমাকে এই বইটা পড়তে হবে, এবং অবশ্যই আমাকে জানাতে হবে যে কেমন লাগলো।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

রেডিও বাংলা নেই.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান ধরিয়ার আড্ডা। আর বই ও শিক্ষা নিয়ে গল্প হলো, আড্ডা হলো, এবং একটু বেশি ভারী ভারী কথা বলে দিয়েছি, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু শেখা যায়, ঠিক সেরকম কমিক্স বই থেকেও শেখা যায়। দেখুন, আমরা অনেক সময় কমিক্সে দেখি না যে সুপার হিরো কীভাবে, সুপার হিরো সবার সাথে ভালোভাবে আচরণ করছে, দুষ্টুদের কীভাবে শাস্তি দিচ্ছে, ভালো লোকদের কীভাবে প্রেজ করছে, সেই সব কিছুই কিন্তু একটা বই থেকেই শেখা যায়। শুধুমাত্র যে একটা পুঁথিগত শিক্ষাই আমাদের জীবনকে শিক্ষিত করতে পারে তা নয়, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওঠা পড়ার ক্ষেত্রেও কিন্তু বই ভীষণভাবে জরুরি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আপনি শুনছেন গান মুসাফিরের আড্ডা, কিন্তু আজকের আড্ডা সত্যি অন্যরকম। ধরুন ইতিহাসের বইয়ের পাতা থেকে। তো 2004-2005 সালে মেরুদণ্ডী প্রাণীর ফসিল অনুসন্ধানকারী বিজ্ঞানী হিসেবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান জেলায় প্রায় 24.5 কোটি থেকে 22 কোটি বছর আগেকার পাথরে ফসিল খুঁজে বেড়ানো হচ্ছে। তেঁতুল রাখা গ্রামের পাশে একটি নালার ধারে বিখ্যাত রেড ক্লে বেডে ফসিল খুঁজে বেড়াচ্ছে সবাই, ভাগ্যবান। প্রায় ফুট পাঁচেক লম্বা লিস্ট্রোস রাস বলে একটি সরীসৃপের কঙ্কালের জীবাশ্ম খুঁজে পাওয়া গেল। আস্ত অবস্থায় ফসিল তো পাওয়া যায় না, ভাঙা ভাঙা টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায়। দেহ কাঠামো পা বা লেজের হাড় ভেঙে গেলেও তা পাশেই থাকে। তাহলে এই লিস্ট্রোসরাস নামে ব্যাপারটা কি? এই লিস্ট্রোসরাস সেই যুগে একটি অদ্ভুত তৃণভোজী প্রাণী ছিল। মাটি থেকে নরম শিকড় ঘুঁড়ে বার করে খেত। লেজটা ছিল ছোট, কঙ্কালের জীবাশ্মটায় মাথার খুলি ছিল না। যেহেতু ফসিলটি রেড ক্লে বেডে রয়েছে, তাই ফসিলও বেশ ভঙ্গুর প্রকৃতির হয়ে গিয়েছিল। তো হাতের ঘড়ি বলছে দুপুর তখন 1টা বাজে, সঙ্গে 3 জন ফিল্ড কুলি রয়েছে। ফসিলটিকে ঠিক করলেন কলকাতায় নিয়ে যাবেন। ল্যাবরেটরিতে প্রসেস করে যদি জোড়া লাগিয়ে দাঁড় করানো যায় তাহলে একটি বিরাট কাজ হবে, কারণ ভারতে এখনও অবধি লিস্ট্রোসরাসের পূর্ণ কঙ্কালের জীবাশ্ম কোথাও নেই। আর এর জন্যই প্রচুর প্লাস্টার অফ প্যারিসের প্রয়োজনও হবে। তো প্লাস্টার অফ প্যারিস যা আছে তা প্রয়োজনের তুলনায় ছিল অনেক কম। অথচ ফসিল ছেড়ে পরের দিন আবার এসে তোলার ইচ্ছেও নেই। ফিল্ড কুলিদের দুজনের ওখানে রেখে প্লাস্টার অফ প্যারিসের খোঁজে বেরিয়ে পড়লেন তারা। দরকার কমার্শিয়াল প্যারিস, অর্থাৎ পুতুল বা মূর্তি তৈরিতে যেটা কাজে লাগে। তো ওখান থেকে রানীগঞ্জ শহর প্রায় 40 কিলোমিটার পথ। রানীগঞ্জে কোনো হার্ডওয়ারের দোকানেও কমার্শিয়াল প্যারিস পাওয়া গেল না। ওখান থেকে জিপ নিয়ে আসানসোল শহরে, আসানসোলে এক দোকান থেকে প্রায় 15 কিলোগ্রাম প্যারিস কিনে যখন তেঁতুল রাখায় পৌঁছলেন তখন সন্ধে প্রায় 6টা। কুড়ি দুজন ফসিলটার দু চার গভীরভাবে কেটে রেখেছে, আজ অনেকটাই এগিয়ে রাখার জন্য ওদের সাধুবাদ দেওয়া গেল। কিন্তু প্যারিস জলে ভিজিয়ে বিছিয়ে শুকিয়ে তুলতে আরও 4-5 ঘন্টা লাগবে, যা তখন সম্ভব নয়। অথচ ফসিল ছেড়ে গেলে পরের দিনটা ঠিকঠাক অবস্থায় না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অতীত অভিজ্ঞতা এরকমই বলছে। আশেপাশের গ্রামের ছেলে ছোকরারা যা গরু ছাগল চড়াতে বেরিয়েছেন তাদের নজর করছে। তাদের দু একজন উৎসাহভাবে ফসিল নিয়ে গবেষণা করতে গিয়ে ফসিলের 12টা বাজিয়ে দেবে, তাহলে অন্য পদ্ধতি নিতে হবে। সেই পদ্ধতি শুনব, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল একটা জীবাশ্ম নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক জীবাশ্রয়ের কথা নিয়ে। এবার পাশের গ্রামে যাবার পালা, কারণ সেখানে পড়ে থাকলে কিন্তু ফসিলটা 12টা বেজে যাবে। তাই পাশের গ্রাম থেকে দুজনকে ঠিক করা হয়েছে, রাতে ফসিলটির টাকার বিনিময়ে পাহারা দেবে। তারা প্রথমে ভেবেছিল মহা মূল্যবান জিনিস, নিশ্চয়ই হিরে টিরে হবে। বুঝিয়ে দেওয়া হলো মরে যাওয়া প্রাণীর দেহ পাথর হয়ে গেছে, এবার তার চোখ ব্যাপার। যাই হোক, ওরা তো রাজি হয়ে গেল। দুশ্চিন্তা নিয়ে প্রায় 30 কিলোমিটার দূরে ক্যাম্পে সঙ্গে ফিল্ডকুলি তিনজনকে নিয়ে ফেরত যাওয়া হলো। পরদিন সকাল 9টা নাগাদ যখন ফসিলের কাছে পৌঁছানো গেল, তখন ওখানে 24-25 জন গ্রামবাসীদের চটলা। পাহারাদার দুজনের একজন একটা উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে চোখ কোল কোল করে লেস্টোসপ্লাস কি ভয়ঙ্কর প্রাণী তা ছিল তা নিয়ে কথা হচ্ছিল। প্রাণীটির মুখ চোখ দিয়ে নাকি আগুন বেরোত, ওর মাথাটা নাকি ভগবান শাস্তি দেওয়ার জন্য কেটে নিয়ে গেছেন, ভগবানের অভিশাপে দেহটি পাথর হয়ে গেছে। তো এইরকম কিছু কথা কিন্তু ইতিমধ্যেই চলাচলই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আদবে তা সত্যি নয়। তো তখন এই যে উপকথার ব্যাপারগুলো অদ্ভুতভাবে জন্ম নেয় সেটাই হচ্ছিল। আমরা অনেকেই অনেক ব্যাপার জানি না, কিন্তু এমন গল্পের ছলে বলি তাতে মনে হয় যেন ও ঠিক বলছে, কিন্তু সেটাও ঠিক নয়। তো এই যে অতিরঞ্জিত একটা ব্যাপার হতে থাকে, ড্রাগন বা ওই জাতীয় কোনো প্রাণীর অস্তিত্বের গল্প হয়ে পড়ত, এবং 100-200 বছর ধরে বাদে মানে হয়তো তার শক্ত ভিতর উপর দাঁড়িয়েও যেত। তো অনেকেই কিন্তু এই উপকথাকে অঙ্কুরেই বিনষ্ট করেছেন। তোমাদের একটা জানি থাকবে আমার সঙ্গে, জীবার সঙ্গে আরও কিছু কথা সঙ্গে থাকবে।

ফিরে এলাম আবারও জীবাশ্মর কথা নিয়ে গান মুসাফিরে। আমি সৌভিক। তো সত্যিকারের প্রাগৈতিহাসিক প্রাণীর শরীরে মাংসপেশী অন্ত্র প্রভৃতি থাকে। এগুলি কিন্তু জলের ঘনত্বের থেকে অনেক অল্প বেশি ঘনত্বের, তাই হাড়ের কিছু অংশ আবার জলের দ্বিগুণ ঘনত্বের হয়। যেমন ধরুন বলি যে এই হাওয়া ভর্তি ফুসফুসের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। ভারী হাড় সারা শরীরে ছড়িয়ে থাকার পর্যন্ত ভার কেন্দ্রের অবস্থানের খুব একটা তারতম্য হয় না। সমস্যা কোথায়? হালকা ফুসফুস নিয়ে, কারণ তা বুকের অংশটা জুড়ে থাকে। ফুসফুস দেহের অনেকটা সামনের দিকে যেমন থাকে, তেমনই কিন্তু তার ঘনত্ব খুব কম। বিজ্ঞানীরা কি দেখেছেন জানেন? জীবন্ত প্রাগৈতিহাসিক প্রাণীদের ভারকেন্দ্র প্লাস্টিক মডেল থেকে নির্ণয় করা ভারকেন্দ্রের সামান্য পিছন দিকে অবস্থিত হয়, যা সহজেই বার করা যায়। জীবাশ্মের কথা আরও শুনবো, কিন্তু এখন আমাদের জন্য কিছু গান অপেক্ষা করছে, চলুন শুনি। আজকের এই গানটা একটু অন্যরকম, এবং শুধু মনে হয় আরও কিছু জানি, আরও কীভাবে ঘটছে সেগুলো জানতে পারলে ভালোই লাগবে। সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমার আজকের স্পেশাল আড্ডা জীবাশু নিয়ে। তো পৃথিবীর সৃষ্টি থেকে আধুনিক যুগ পর্যন্ত সময়কে একটি বার্ষিক ক্যালেন্ডার বা ঘড়ির সঙ্গে তুলনা করলে সহজেই কিন্তু প্রাণের উৎপত্তি ও বিকাশের ইতিহাসকে বোঝা যায়। আর এই জীব বিবর্তনের ঘড়ি অনুযায়ী নববর্ষের প্রথম মুহূর্তে পৃথিবীর সৃষ্টি ধরলে প্রথম প্রাণের আবির্ভাব কিন্তু মার্চের শেষে। তো সমুদ্রে প্রাণের বিকাশ ঘটতে থাকে কবে জানেন? নভেম্বর পর্যন্ত। তো নভেম্বরের শেষ দিকে উভচর প্রাণীর আবির্ভাব, আর আমাদের প্রিয় ডাইনোসরের আবির্ভাব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে। ছোটরা কিন্তু এই ডাইনোসর নিয়ে ভীষণই চিন্তিত এবং তাকে নিয়ে জানার আগ্রহটাও কিন্তু বেশি। আর সবচাইতে বুদ্ধিমান প্রাণী মানুষের আবির্ভাব বছরের শেষ দিনে অর্থাৎ 31 ডিসেম্বরের সায়ান্নে। সঙ্গে থাকবেন, আবারও ফিরব আজকের স্পেশাল একটা জীবাশ্মের কথা নিয়ে। এখন শুনবো কাহিনী।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা জীবা শুনিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, কেমন লাগলো? 4475039657122 অবশ্যই জানাবেন আজকের এই জীবা শুনিয়ে আড্ডা আপনাদের কেমন লাগলো। তো একটা জিনিস বলবো সবশেষে, এই যে প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম খুঁজে বার করার পর তার জোড়া লাগিয়ে সম্পূর্ণ করা কিন্তু খুব কঠিন। অনেক সময় হাড় জুড়তে গিয়ে এক জায়গায় হাড় আরেক জায়গায় জোড়া লাগলে উদ্ভট কোনো প্রাণীর চেহারা নেয়। তো এইরকম হাঁস জারু গোছের বহু প্রাণীর কথা আমরা জানা গেছে। পরে বিজ্ঞানীরা দেখেছেন হাড় ভুলভাল জোড়া বিশাল আকারের ঘোড়ার মতো যার মাথায় একটা শিং, তিনি প্রাণীটার নাম দিলেন ইউনিকর্ন। আসলে ইউনিকর্ন এক কল্পনার জন্ম আরও অনেক আগে। তো বিভিন্ন উপকথা বা লোককথায় এর উল্লেখ আমরা পেয়েছি, তাই আজ সেই উল্লেখ যে তাকে প্রভাবিত করেছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। পরে দেখা গেছে এই ইউনিকর্নের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, প্রাগৈতিহাসিক যুগে এরকম কোনো প্রাণী ছিল না। বিজ্ঞানীরা এটাও দেখেছেন আধুনিক চতুষ্পদ সরীসৃপটার যখন দাঁড়িয়ে থাকে বা দৌড়ায় তখন তাদের পা দেহের নিচে না থেকে দু পাশে থাকে। তো ডাইনোসরদের পায়ের ছাপের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে ডাইনোসরেরা তাদের পা দেহের ঠিক নিচে রাখত। যখন বড় কোনো ডাইনোসরের হেঁটে যেত তখন তার পাগুলো সোজা পিলারের মতো থাকত, অর্থাৎ এখনকার দিনের হাতির মতো। তো দেখতে দেখতে সময় কিন্তু আমাদের একদম শেষ, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, radiobanglanet.com।

আবদার কিন্তু ভীষণ আদরের একটা শব্দ। আমরা এমন কোনো মানুষের কাছে আবদার করি যাদেরকে আমরা খুব ভালোবাসি। আবদার কিন্তু সবার কাছে করা যায় না, এটা কিন্তু মানতেই হবে। আচ্ছা, আপনি কার কাছে সব থেকে বেশি আবদার করেন জানান না আমাকে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। আপনার আবদার করার মানুষটি কে সেটা কিন্তু আমি জানতে ভীষণ আগ্রহী। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যেটা বলছিলাম যে আবদার কিন্তু সবার কাছে করা যায় না, আবদার তাদের কাছে করা যায় যারা আমাদের জন্য ভীষণ স্পেশাল এবং যারা আমাদের আবদারগুলো মেটায়। ধরুন এমন একজন মানুষের কাছে আপনি আবদার করলেন যে হয়তো আপনার আবদারটা মেটালোই না কিংবা শুনলই না, তার কাছে কি আপনি সেকেন্ড টাইম গিয়ে আবদার করবেন? ডেফিনেটলি নট। এই জন্যই আমরা ছোটোবেলায় বাবা মায়ের কাছে সবথেকে বেশি আবদার করতাম। আপনি কার কাছে সবথেকে বেশি আবদার করতেন বা কার কাছে সবথেকে বেশি আবদার করেন চটপট আমাকে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

0: এই যে আমি কিন্তু এসে গেছি
1: জাস্ট ইন টাইম, কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি আসছি।

0: এবার পুজো কমপ্লিট।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ। আমি সব থেকে বেশি আবদার ছোটবেলায় করতাম বাবার কাছে, আর বাবা সব রকম আবদার কিন্তু মেটাতো। আমি আবদার করতাম মাইক্রোফোন কেনার জন্য, মানে এত অবসেসড ছিলাম আমি মাইক্রোফোনের প্রতি, টিল নাও আপনি সেটা জানেনও। তো আপনিও নিশ্চয়ই এরকম কোনো জিনিসের প্রতি খুব অবসেসড যেটা কেনার জন্য আপনি আপনার বাবা মায়ের কাছে কিংবা ভাই বোনের কাছে আবদার করতেন বা এখনও করেন, সেটা আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।
1: তাই
2: সত্যি?
1: হ্যাঁ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজকে আড্ডা হচ্ছে আবদার নিয়ে। এই যে আমি আপনার বন্ধু, এতদিন বন্ধুত্বটা আমাদের হয়েছে লাস্ট দেড় মাস ধরে, এবং আমার মনে হয় যে বন্ধুত্বের ডিউরেশনের থেকেও বন্ধুত্বের গভীরতা কতটা সেটা বেশি স্ট্রং। সেই জায়গা থেকেই বলছি যে আপনি আমাকে আবদার করতেই পারেন। আপনার কোনো স্পেশাল মানুষকে কোনো মেসেজ দেওয়া হতে পারে, বা আপনার কোনো মনের কথা যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন, +447503965712 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন এবং আপনার আবদারের কথা শেয়ার করতে পারেন। কোনো এক সময় আপনার আবদারের গল্পগুলো আমি শোনাব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, আমারও না মাঝে মাঝে সময়ের কাছে বড্ড বেশি আবদার করতে ইচ্ছে করে, কিন্তু সময় আমার আবদার রাখে না। আমার ইচ্ছে করে যে আরেকটু বেশি সময় আপনার সঙ্গে আমি আড্ডা দিই। যখন দেখলাম যে সময় আমার আবদার রাখে না, তাই আমিও আর সময়ের কাছে ঠিক আবদার করি না। কিন্তু আপনি কিন্তু আমার কাছে আবদার করতেই পারেন, +44750396572 এই নাম্বারে চটপট আপনার মেসেজ করে দিন। আপনার কোনো আবদার থাকলে সেটা আমাকে লিখে পাঠান, আমি ডেফিনেটলি আপনার আবদার মেটাবো। তাহলে আজ আসি, শনি রবি এই দুদিন উইকেন্ড কাটান, আসছি আগামী সোমবার। আড্ডা হবে, কথা হবে, আবদারও মেটানো হবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। বিশিষ্ট শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে সেই জনপ্রিয় গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে বললাম তুমি বলবে আমি শুনব, কিন্তু কে বলবে আর কে শুনবে, কে ঠিক করে দেবে, আর যে বলবে সে কেনই বা বলবে, বা বলা যায় যে শুনবে সেই বা কেন শুনবে, সেটা কি আমরা কখনো ভেবেছি? আসলে কেউ যখন কিছু বলে তখন সেটা কেন বলছে, কি বলছে, সেই সব কিছুর ওপরেই হয়তো নির্ভর করে যে শুনছে সে আদৌ শুনবে কিনা। সেই বলা শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। তবে এখন শোনার পালা, পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে, আর সেই জন্যই তো আমরা কথা বলি। আর আমরা যখন কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাটা অন্য কেউ শুনবে, বা অন্যজনও সেইভাবেই কথার উত্তর দেন, কারণ সেই কথাটাও আবার আমরা শুনব। এইভাবেই চলে শোনা আর বলার খেলা। শুনছেন রেডিও বাংলায় .com। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই কথা বলা আর শোনা নিয়ে। আসলে যখন আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, তখন যেটা হয়, তখন সবাই কথা বলতে চায়। তাই আমরা সবাইকেই কথা বলার সুযোগ দিই। সবাই কথা বলছে, আর একজন যখন বলছে, তখন অন্যরা সেই কথা শুনছে। আবার অনেক সময় এমন এক একটা জায়গা থাকে, যেমন আমরা যদি ক্লাসরুমে কোনো টিচারের ক্লাস নিচ্ছি, সেখানে টিচার বলছেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনছেন। এইরকমই কোথায় আমরা কথা বলছি, কোন বিষয় নিয়ে বলছি, সব কিছুর ওপরে কিন্তু শোনাটা নির্ভর করে। আবার যখন বড়রা, বিশেষ করে প্যারেন্টসরা যখন তাদের বাচ্চাদের কোনো কথা বলেন, তারা এটা ভেবেই বলেন যে আমার কথাটা আমার বাচ্চারা শুনবে। অনেক সময় বাচ্চাদের উপরেও এটা নির্ভর করে যে তারা তাদের পছন্দ মতো কথাগুলো শোনে অথবা শোনে না। এই যে কথা বলা আর শোনা, এটার একটা মজার খেলা রয়েছে, আর সেই খেলাটা কিন্তু চলতেই থাকে। আমাদের আজকের এই আড্ডাটাও চলতেই থাকবে, তবে এখন গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় যখন দাদি নানিরা গল্প বলেন, তখন বাচ্চারা মন দিয়ে সেই গল্প শোনে। যত দুষ্ট বাচ্চাই হোক, গল্প বললে কিন্তু তারা এক মনে সেই গল্পগুলো শুনতে বড্ড ভালোবাসে। সেই বলা আর শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা .com, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বলা বা শোনার কথা বলছি, এখানে একটা কথা বলতেই হয়, যে বলছেন তার বলার ধরনের উপরেও কিন্তু অনেক সময় শোনাটা নির্ভর করে। অনেক সময় একই কথা যখন একজন বলছেন, তখন সেই কথাগুলো শুনতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে মন দিয়ে তার কথাগুলো শুধু শুনি। আবার সেই একই কথা অন্যজন যখন বলছেন, তখন সেই কথাগুলো একদম শুনতে ইচ্ছে করছে না বা সেই কথাগুলো ততটা ভালো লাগছে না। এইভাবেও কিন্তু বলার ওপরেও শোনাটা অনেক সময় নির্ভর করে। সেই জন্য যখন কোনো কথা, সেই কথাটা হয়তো শুনতে ততটা ভালো লাগবে না, অথবা বলা যায় একটু জ্ঞানের কথা, সেই কথাগুলো যদি এমনভাবে প্রেজেন্ট করা যায় যে যে শুনছে তার কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, অনেক বেশি শুনতে ভালো লাগবে, তাহলে হয়তো দেখা যায় সে অনেক বেশি মন দিয়ে সেই কথাগুলো শুনছে। এই বলা আর শোনার যে গল্প সেটা তো চলবেই, তবে এখন গান শোনার পালা। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা রেড ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। এই যে এখন আমি বলছি আর আপনি শুনছেন, আমাদের এই পপকর্নের আড্ডায় এই বলা আর শোনাটা কিন্তু চলতেই থাকে। আর আজ আমাদের পপকর্নে আড্ডার বিষয়টা হলো বলা আর শোনা। এখানে আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমরা যখন কোনো কথা শুনি, কে বলছে, কি বলছে, কেন বলছে, কোথায় বলছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একই কথা আমরা একজনের কাছ থেকে যখন শুনি ভীষণ ভালো লাগে শুনতে, আবার সেই একই কথা যখন অন্যজন বলেন তখন অতটা ভালো হয়তো আমাদের লাগে না। ঠিক তেমনি কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে একই কথা, ভীষণ সাধারণ কথা যেগুলো হয়তো আমরাও জানি, প্রতিদিন আমরা আমাদের বড়দের কাছ থেকে সেগুলো শুনি। যেমন এই সকালে ঘুম থেকে ওঠার কথা, কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবার কথা, কারণ রাতের ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিদিন এক্সারসাইজ করা উচিত, কিংবা বই পড়া ভীষণ ভালো। তবু সেই কথাগুলো আমরা প্রতিদিন শুনতে একইভাবে বড়দের কাছ থেকে হয়তো সেভাবে পছন্দ করি না, বা আমরা জানি এটা ভালো কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। কিন্তু সেই কথাটাই যখন কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, কোনো মোটিভেশনাল স্পিকার যখন সেই কথাটা বলেন, তখন কিন্তু আমরা মন দিয়ে সেই কথাটা শুনি এবং আমরা ভাবি যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এই বলা আর শোনার ক্ষেত্রে কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই বলা শোনার যে আড্ডা, সে আড্ডা জারি রাখবো, তবে গান শোনার পর। চলো শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি।

0: Especially for the NRIs. Properties সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। আসলে এই যে বলা আর শোনার খেলা, সেটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে, কারণ কেউ বলছে আর কেউ শুনছে। আর সেই বলা আর শোনাটা কিন্তু অনেকটাই নির্ভর করে কে বলছে, কি বলছে, কোথায় বলছে এবং কেন বলছে, আর তার উপরেই যে শ্রোতা তার শোনার যে ইচ্ছেটা সেটাও কিন্তু তার সঙ্গে জুড়ে রয়েছে। আর সব কিছু মিলিয়েই আমাদের এই বলা শোনার খেলাটা চলতে থাকে। আর আমাদের এই যে পপকর্নের আড্ডাটা, যেখানেও আমাদের এই বলা শোনা সব কিছুই কিন্তু জুড়ে রয়েছে। আর আপনি আর আমি এভাবেই জুড়ে রয়েছি এবং জুড়ে থাকি সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রিয়তজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে?
1: হট ডগ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: আমাদের জীবনে তো বটেই, আমাদের সমগ্র অস্তিত্ব এমনকি আমাদের দেশের অস্তিত্বের সঙ্গেও এর একটি নিবিড় সম্পর্ক আছে। একে ছাড়া আমাদের অস্তিত্বই কল্পনা করা যায় না, সেটি হলো সীমানা। আগে হ্যাঁ হ্যাঁ সীমানা। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সীমানাকে নিয়ে। সীমানা যে শুধুমাত্র আমাদের দেশে আমাদের জিওগ্রাফিক্যাল অস্তিত্বের সঙ্গে জড়িত তা কিন্তু নয়, সীমানার বহুবিধ দিক আছে, এর অনেক ডাইমেনশনও আছে। তো আজকে রেডিও বাংলানে .com-এ এরকমই সীমানার কিছু ডাইমেনশন, সীমানার কিছু অদ্ভুত কথা আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবে করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in
4: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সীমানার সঙ্গে কিন্তু জিনিয়াসেরও একটা অদ্ভুত সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে একবার অ্যালবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে তফাতটা কি, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন সীমানা। তো সবাই তো অদ্ভুত অবাক চোখে আইনস্টাইনের দিকে তাকিয়েছিলেন। তো আইনস্টাইন জবাবটা দিয়েছিলেন যে জিনিয়াস হলেন সেই মানুষ যিনি কিনা নিজের সীমানাটা একদম সঠিকভাবে পিন পয়েন্টে লোকেট করতে পারেন। যদি তিনি এটা করতে পারেন তাহলেই তিনি জিনিয়াস, আর সাধারণ মানুষ সেই সীমানা, নিজের ক্ষমতার সীমান্তটা ওইভাবে লোকেট করতে পারেন না। কাজেই অ্যাকর্ডিং টু অ্যালবার্ট আইনস্টাইন, সীমানা আর এবং জিনিয়াস এই দুটোর মধ্যে কিন্তু নিবিড় সম্পর্ক বর্তমান। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

বিভিন্ন সময় অশান্তি, ঝামেলা, ঝগড়া ঝাঁটি থেকে আরম্ভ করে যুদ্ধ বিগ্রহ সীমানা তৈরি করে দেয় মানুষের মনের মধ্যে, একটি পরিবারের মধ্যে, আবার বড় অর্থে দেখতে গেলে দুটি দেশের মধ্যে। অনেক সময় এই সীমানা আমাদের কষ্ট দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সীমানা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। কখনো মনে হয় যে এই সীমানাটা চাইলে মানুষ ভেঙে দিতেই পারেন। সেরকমই কিন্তু একটা ঘটনা খুব ছোটবেলা দেখেছিলাম, যেখানে কিনা ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মধ্যে সেই বার্লিন ওয়াল কিন্তু ভেঙে ফেলেছিলেন দুই দেশের মানুষ, এবং দুই দেশ মিলে গিয়ে তৈরি হয়েছিল এক অখণ্ড জার্মানি। আর সীমানা নিয়ে কথা বললেই আমার সেই জার্মানির বার্লিন ওয়াল ভেঙে ফেলার দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: চারিদিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়। তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসা।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সীমানা কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় মানুষের তৈরি করা, কিন্তু পরক্ষণেই মনে হয় ব্যাপারটা কিন্তু তা নয়, আসল সীমানাটা কিন্তু প্রকৃতি, নেচারই তৈরি করে দিয়ে গেছেন। কিভাবে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে সীমানা ব্যাপারটা আমার মাঝে মধ্যে মনে হয় যে প্রকৃতিই তৈরি করে দিয়ে গেছে। যেমন ধরুন, কোনো একটি গল্প যেখানে শেষ হয়, কোনো একটি জীবন যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই কিন্তু অপর জীবনের বা অপর গল্পের শুরু হয়। যেমন ধরুন, দুই প্রজন্ম, এক প্রজন্ম যেখানে শেষ হলো, ঠিক সেম পয়েন্ট অফ টাইম থেকে আরও এক প্রজন্মের লড়াই কিন্তু শুরু। এবং এই দুই সন্ধিক্ষণকে যদি আমরা সীমানা হিসেবে না ধরি, তাহলে সীমানাটা ঠিক কোথায় এক্সিস্ট করে বলুন তো? তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

একটা কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় যে ইভেন স্কাই ইজ নট দ্য লিমিট। তার কারণ, জীবনে এরকম বেশ কিছু সময় আমাদের প্রত্যেককেই সম্মুখীন হতে হয়েছে, সম্মুখীন হতে হয় অথবা সম্মুখীন হতে হবে, যখন কিনা এই সীমার কথা ভাবলে আমাদের চলে না। আমাদের বাধ্যতামূলকভাবে আমাদের সীমানাকে অতিক্রম করে যেতেই হয়, এছাড়া আর কোনো উপায়ই থাকে না। রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডা। আসলে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল সীমানাকে নিয়ে। সীমানা এমন একটি অস্তিত্ব, এমন একটি প্রাচীর যা কিনা আমাদের জীবনে বহু দিক থেকে আমাদের ঘিরে থাকে এবং এর ডাইমেনশনও বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম। তো সেরকমই কিছু সীমানার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

রেডিওবাংলানে.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, এবং তার পাশাপাশি অবশ্যই বলবো যে সবসময় আমরা আড্ডা দিই, কখনো কোনো কিছু কথা বলি, এবং তার মাঝে মাঝে ভালো লাগার ভালোবাসার গানগুলোও থাকে। তাই আজকেও কিন্তু আপনার জন্য রয়েছে অনেকটা ভালো লাগার গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ হয়েছে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বৃষ্টি।
1: আমাদের মধ্যে অনেকবারই বই নিয়ে আড্ডা হয়েছে, শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শিক্ষার জন্য বই কতটা প্রয়োজন বা বই শুধুমাত্র পুঁথিগত শিক্ষা ছাড়াও আর কতভাবে নানান রকমভাবে একটা মানুষকে শিক্ষিত করতে পারে তা নিয়েই আজকের আড্ডা। আমার মনে হয় বেশি গভীর আলোচনায় আমরা ঢুকবো না, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা চলার পথে অনেক সময় তো অনেক সিচুয়েশান আসে এবং সেই সিচুয়েশানগুলোকে আমাদের নিজেদেরকে হ্যান্ডেল করতে হয় এবং সেই সিচুয়েশান থেকেও কিন্তু আমরা অনেক সময় শিখি। আবার কখনো কখনো লেখকরা তাদের নিজের জীবনের কিছু সিচুয়েশানে কিন্তু বই আকারে প্রকাশ করে এবং সেই বইগুলো আমরা পড়ে আমরা জীবনকে উপলব্ধি করতে পারি। ঠিক সেই রকমই কিছু একটা আড্ডা হতে চলেছে, প্লিজ সাথে থাকবেন এবং অবশ্যই কানে রাখতে হবে রেডিও বাংলানে.com মন যখন বিরোধ দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজকাল তো মানুষ বই পড়তেই ভুলে গেছে, তাই না? সত্যি বই পড়তে ভুলে গেছে, কারণ তাদের মনে হয় না যে বইয়ের জন্য বেশি সময়টা অতিবাহিত করা যেতে পারে। তার থেকে ফোনে স্ক্রল করে বেশি সময় মানে মানুষ অতিবাহিত করে। কিন্তু যারা বই পড়তে ভালোবাসেন এবং যারা অন্যদেরকে উৎসাহিত করেন বই পড়ার জন্য, আমার মনে হয় তারাই আমার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবেন। আমার যে খুব একটা মানে বই পোকা যেটাকে বলা হয় সেটা নয়, কিন্তু যখনই আমি দেখি যে কেউ তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স বা নিজের জীবনের একটা জার্নাল বই আকারে প্রকাশ করছে, তার প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট বেড়ে যায়। তার কারণ সেখানে সত্যিই একটা কিছু শেখার মানে শিক্ষা পাওয়া যায়। একটা পুঁথিগত শিক্ষা অবশ্যই আপনাকে শিক্ষিত করতে পারে, বা ইন জেনারেল আমি যদি বলি একটা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু তার জীবনের প্রত্যেকটা পদে পদে যে শিক্ষা নিতে হবে তাকে, বা জীবনের সিচুয়েশন যে শিক্ষাটা দেয়, সেটা অনেক সময় কিন্তু আমরা আগে থাকতেই একটা বই বা কোনো মানুষের যে জীবনের কিছু কথা সেগুলো জানতে পেরে কিন্তু আমরা ভীষণভাবে সেখান থেকে শিখি। যেমন ধরুন স্বামীজির যদি জীবনীটা আমরা পড়ি, স্বামীজির জীবনে স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা মুহূর্তের যে লড়াই, সেই লড়াই থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পারি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলা কি? মিস করছেন কলকাতা? তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglanei.com এ আজকে বই ও শিক্ষা নিয়ে কথা বলছি, এবং বিশেষত মূলত বিষয়টা এটাই যে একটা পুঁথিগত শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু একটা গল্পের বই বা একটা জার্নাল আপনাকে কতটা শিক্ষিত করতে পারে। যদি কেউ পড়ার বই ছেড়ে দিয়ে গল্পের বই পড়ছে, তাকে আটকাবেন না, মানে ছোটবেলার কথা। কারণ আমরা কিন্তু অনেক সময় কমিক্স পড়তে গিয়ে, গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়েছি এবং মারও খেয়েছি, কিন্তু এখনকার বাবা মারা সেটা করে না, তার কারণ বাচ্চারা তো বই পড়ে না। তো যাই হোক, কেউ যদি বই না পড়তে চায়, তাকে গল্পের বই কমিক্সে অবশ্যই তাকে বই পড়ার নেশাটা ধরাতে হবে। তারপর তো সে আস্তে আস্তে নিজে চুজ করে নেবে যে কোন বইটা তার পড়া উচিত আর কোন বইটা পড়া নয়। আমার খুবই একটা ফেভারিট, মানে খুব রিসেন্ট ফেভারিট যদি বলা হয়, তাহলে হচ্ছে লাইভস অ্যামেজিং সিক্রেট বাই গৌরগোপাল দাসের একটা বই। সেই বইটা আই এম শিওর যে আপনাদের মধ্যে কেউ না কেউ পড়েছেন, আর যারা পড়েননি তারা নিশ্চয়ই পড়বেন। কারণ একটা সাধু তার অতীত বা তার যখন সে সাধু নয় সেই লাইফ থেকে সে যখন সাধু হচ্ছে কতটা স্যাক্রিফাইস করতে হয়, এবং একটা সাধু হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের মতো যে তার ভাবনাগুলো ভাবা যায় না, তার মধ্যেও অনেক কিছু শেখার আছে। এবং তার জন্যই অবশ্যই আমাকে এই বইটা পড়তে হবে, এবং অবশ্যই আমাকে জানাতে হবে যে কেমন লাগলো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান ধরিয়ার আড্ডা। আর বই ও শিক্ষা নিয়ে গল্প হলো, আড্ডা হলো, এবং একটু বেশি ভারী ভারী কথা বলে দিয়েছি, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু শেখা যায়, ঠিক সেরকম কমিক্স বই থেকেও শেখা যায়। দেখুন, আমরা অনেক সময় কমিক্সে দেখি না যে সুপার হিরো কীভাবে সুপার হিরো সবার সাথে ভালোভাবে আচরণ করছে, দুষ্টুদের কীভাবে শাস্তি দিচ্ছে, ভালো লোকদের কীভাবে প্রেজ করছে, সেই সব কিছুই কিন্তু একটা বই থেকেই শেখা যায়। শুধুমাত্র যে একটা পুঁথিগত শিক্ষাই আমাদের জীবনকে শিক্ষিত করতে পারে তা নয়, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওঠা পড়ার ক্ষেত্রেও কিন্তু বই ভীষণভাবে জরুরি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আপনি শুনছেন গান মুসাফিরের আড্ডা, কিন্তু আজকের আড্ডা সত্যি অন্যরকম। ধরুন ইতিহাসের বইয়ের পাতা থেকে, তো 2004-2005 সালে মেরুদণ্ডী প্রাণীর ফসিল অনুসন্ধানকারী বিজ্ঞানী হিসেবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান জেলায় প্রায় 24.5 কোটি থেকে 22 কোটি বছর আগেকার পাথরে ফসিল খুঁজে বেড়ানো হচ্ছে। তেঁতুল রাখা গ্রামের পাশে একটি নালার ধারে বিখ্যাত রেড ক্লে বেডে ফসিল খুঁজে বেড়াচ্ছে সবাই, ভাগ্যবান। প্রায় ফুট 5 লম্বা লিস্ট্রোস রাস বলে একটি সরীসৃপের কঙ্কালের জীবাশ্ম খুঁজে পাওয়া গেল। আস্ত অবস্থায় ফসিল তো পাওয়া যায় না, ভাঙা ভাঙা টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায়। দেহ কাঠামো পা বা লেজের হাড় ভেঙে গেলেও তা পাশেই থাকে। তাহলে এই লিস্ট্রোসরাস নামে ব্যাপারটা কি? এই লিস্ট্রোসরাস সেই যুগে একটি অদ্ভুত তৃণভোজী প্রাণী ছিল। মাটি থেকে নরম শিকড় ঘুঁড়ে বার করে খেত। লেজটা ছিল ছোট, কঙ্কালের জীবাশ্মটায় মাথার খুলি ছিল না। যেহেতু ফসিলটি রেড ক্লে বেডে রয়েছে, তাই ফসিলও বেশ ভঙ্গুর প্রকৃতির হয়ে গিয়েছিল। তো হাতের ঘড়ি বলছে দুপুর তখন 1টা বাজে, সঙ্গে 3 জন ফিল্ড কুলি রয়েছে। ফসিলটিকে ঠিক করলেন কলকাতায় নিয়ে যাবেন, ল্যাবরেটরিতে প্রসেস করে যদি জোড়া লাগিয়ে দাঁড় করানো যায় তাহলে একটি বিরাট কাজ হবে। কারণ ভারতে এখনও অবধি লিস্ট্রোসরাসের পূর্ণ কঙ্কালের জীবাশ্ম কোথাও নেই, আর এর জন্যই প্রচুর প্লাস্টার অফ প্যারিসের প্রয়োজনও হবে। তো প্লাস্টার অফ প্যারিস যা আছে তা প্রয়োজনের তুলনায় ছিল অনেক কম। অথচ ফসিল ছেড়ে পরের দিন আবার এসে তোলার ইচ্ছেও নেই। ফিল্ড কুলিদের দুজনের ওখানে রেখে প্লাস্টার অফ প্যারিসের খোঁজে বেরিয়ে পড়লেন তারা। দরকার কমার্শিয়াল প্যারিস, অর্থাৎ পুতুল বা মূর্তি তৈরিতে যেটা কাজে লাগে। তো ওখান থেকে রানীগঞ্জ শহর প্রায় 40 কিলোমিটার পথ। রানীগঞ্জে কোনো হার্ড ওভারের দোকানেও কমার্শিয়াল প্যারিস পাওয়া গেল না। ওখান থেকে জিপ নিয়ে আসানসোল শহরে, আসানসোলে এক দোকান থেকে প্রায় 15 কিলোগ্রাম প্যারিস কিনে যখন তেঁতুল রাখায় পৌঁছলেন তখন সন্ধে প্রায় 6টা। কুড়ি দুজন ফসিলটার 2-4 গভীরভাবে কেটে রেখেছে, আজ অনেকটাই এগিয়ে রাখার জন্য ওদের সাধুবাদ দেওয়া গেল। কিন্তু প্যারিস জলে ভিজিয়ে বিছিয়ে শুকিয়ে তুলতে আরও 4-5 ঘন্টা লাগবে, যা তখন সম্ভব নয়। অথচ ফসিল ছেড়ে গেলে পরের দিনটা ঠিকঠাক অবস্থায় না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অতীত অভিজ্ঞতা এরকমই বলছে। আশেপাশের গ্রামের ছেলে ছোকরারা যা গরু ছাগল চড়াতে বেরিয়েছেন তাদের নজর করছে। তাদের 2-1 জন উৎসাহভাবে ফসিল নিয়ে গবেষণা করতে গিয়ে ফসিলের 12টা বাজিয়ে দেবে, তাহলে অন্য পদ্ধতি নিতে হবে। সেই পদ্ধতি শুনব, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল একটা জীবাশ্ম নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক জীবাশ্রয়ের কথা নিয়ে। এবার পাশের গ্রামে যাবার পালা, কারণ সেখানে পড়ে থাকলে কিন্তু ফসিলটা 12টা বেজে যাবে। তাই পাশের গ্রাম থেকে দুজনকে ঠিক করা হয়েছে, রাতে ফসিলটির টাকার বিনিময়ে পাহারা দেবে। তারা প্রথমে ভেবেছিল মহামূল্যবান জিনিস, নিশ্চয়ই হিরে টিরে হবে। বুঝিয়ে দেওয়া হলো মরে যাওয়া প্রাণীর দেহ পাথর হয়ে গেছে, এবার তার চোখ ব্যাপার। যাই হোক, ওরা তো রাজি হয়ে গেল। দুশ্চিন্তা নিয়ে প্রায় 30 কিলোমিটার দূরে ক্যাম্পে সঙ্গে ফিল্ডকুলি তিনজনকে নিয়ে ফেরত যাওয়া হলো। পরদিন সকাল 9টা নাগাদ যখন ফসিলের কাছে পৌঁছানো গেল, তখন ওখানে 24-25 জন গ্রামবাসীদের চটলা। পাহারাদার দুজনের একজন একটা উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে চোখ কোল কোল করে লেস্টোসপ্লাস কি ভয়ঙ্কর প্রাণী তা ছিল তা নিয়ে কথা হচ্ছিল। প্রাণীটির মুখ চোখ দিয়ে নাকি আগুন বেরোত, ওর মাথাটা নাকি ভগবান শাস্তি দেওয়ার জন্য কেটে নিয়ে গেছেন, ভগবানের অভিশাপে দেহটি পাথর হয়ে গেছে। তো এইরকম কিছু কথা কিন্তু ইতিমধ্যেই চলাচলি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আদবে তা সত্যি নয়। তো তখন এই যে উপকথার ব্যাপারগুলো অদ্ভুতভাবে জন্ম নেয় সেটাই হচ্ছিল। আমরা অনেকেই অনেক ব্যাপার জানি না, কিন্তু এমন গল্পের ছলে বলি তাতে মনে হয় যেন ও ঠিক বলছে, কিন্তু সেটাও ঠিক নয়। তো এই যে অতিরঞ্জিত একটা ব্যাপার হতে থাকে, ড্রাগন বা ওই জাতীয় কোনো প্রাণীর অস্তিত্বের গল্প হয়ে পড়ত, এবং 100-200 বছর ধরে বাদে মানে হয়তো তার শক্ত ভিতর উপর দাঁড়িয়েও যেত। তো অনেকেই কিন্তু এই উপকথাকে অঙ্কুরেই বিনষ্ট করেছেন। তোমাদের একটা জানি থাকবে আমার সঙ্গে জীবাশ্ম নিয়ে আরও কিছু কথা সঙ্গে থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম আবারও জীবাশ্মর কথা নিয়ে গান মুসাফিরে। আমি সৌভিক। তো সত্যিকারের প্রাগৈতিহাসিক প্রাণীর শরীরে মাংসপেশি অন্ত্র প্রভৃতি থাকে। এগুলি কিন্তু জলের ঘনত্বের থেকে অনেক অল্প বেশি ঘনত্বের, তাই হাড়ের কিছু অংশ আবার জলের দ্বিগুণ ঘনত্বের হয়। যেমন ধরুন বলি যে হাওয়া ভর্তি ফুসফুসের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। ভারী হাড় সারা শরীরে ছড়িয়ে থাকার জন্য ভার কেন্দ্রের অবস্থানে খুব একটা তারতম্য হয় না। সমস্যা কোথায়? হালকা ফুসফুস নিয়ে, কারণ তা বুকের অংশটা জুড়ে থাকে। ফুসফুস দেহের অনেকটা সামনের দিকে যেমন থাকে, তেমনই কিন্তু তার ঘনত্ব খুব কম। বিজ্ঞানীরা কি দেখেছেন জানেন? জীবন্ত প্রাগৈতিহাসিক প্রাণীদের ভারকেন্দ্র প্লাস্টিক মডেল থেকে নির্ণয় করা ভারকেন্দ্রের সামান্য পিছন দিকে অবস্থিত হয়, যা সহজেই বার করা যায়। জীবাশ্মের কথা আরও শুনব, কিন্তু এখন আমাদের জন্য কিছু গান অপেক্ষা করছে, চলুন শুনি। আজকের এই আটটা একটু অন্যরকম, এবং শুধু মনে হয় আরও কিছু জানি, আরও কীভাবে ঘটছে সেগুলো জানতে পারলে ভালোই লাগবে। সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ব্যাক টু ফিরে এলাম আমার আজকের স্পেশাল আড্ডা জীবাশু নিয়ে। তো পৃথিবীর সৃষ্টি থেকে আধুনিক যুগ পর্যন্ত সময়কে একটি বার্ষিক ক্যালেন্ডার বা ঘড়ির সঙ্গে তুলনা করলে সহজেই কিন্তু প্রাণের উৎপত্তি ও বিকাশের ইতিহাসকে বোঝা যায়। আর এই জীব বিবর্তনের ঘড়ি অনুযায়ী নববর্ষের প্রথম মুহূর্তে পৃথিবীর সৃষ্টি ধরলে প্রথম প্রাণের আবির্ভাব কিন্তু মার্চের শেষে। তো সমুদ্রে প্রাণের বিকাশ ঘটতে থাকে কবে জানেন? নভেম্বর পর্যন্ত। তো নভেম্বরের শেষ দিকে উভচর প্রাণীর আবির্ভাব, আর আমাদের প্রিয় ডাইনোসরের আবির্ভাব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে। ছোটরা কিন্তু এই ডাইনোসর নিয়ে ভীষণই চিন্তিত এবং তাকে নিয়ে জানার আগ্রহটাও কিন্তু বেশি। আর সবচাইতে বুদ্ধিমান প্রাণী মানুষের আবির্ভাব বছরের শেষ দিনে অর্থাৎ 31শে ডিসেম্বর সায়ান্নে। সঙ্গে থাকবেন, আবারও ফিরব আজকের স্পেশাল একটা জীবাশ্মের কথা নিয়ে। এখন শুনবো গান।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা জীবাশু নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, কেমন লাগলো? 4475036571 অবশ্যই জানাবেন আজকের এই জীবাশু নিয়ে আড্ডা আপনাদের কেমন লাগলো। তো একটা জিনিস বলবো সবার শেষে, এই যে প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম খুঁজে বার করার পর তার জোড়া লাগিয়ে সম্পূর্ণ করা কিন্তু খুব কঠিন। অনেক সময় হাড় জুড়তে গিয়ে এক জায়গায় হাড় আরেক জায়গায় জোড়া লাগলে উদ্ভট কোনো প্রাণীর চেহারা নেয়। তো এইরকম হাঁসজারু গোছের বহু প্রাণীর কথা আমরা জানা গেছে, পরে বিজ্ঞানীরা দেখেছেন হাড় ভুলভাল জোড়া বিশাল আকারের ঘোড়ার মতো যার মাথায় একটা শিং, তিনি প্রাণীটার নাম দিলেন ইউনিকর্ন। আসলে ইউনিকর্ন এক কল্পনার জন্ম আরও অনেক আগে। তো বিভিন্ন উপকথা বা লোককথায় এর উল্লেখ আমরা পেয়েছি, তাই আজ সেই উল্লেখ যে তাকে প্রভাবিত করেছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। পরে দেখা গেছে এই ইউনিকর্নের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, প্রাগৈতিহাসিক যুগে এরকম কোনো প্রাণী ছিল না। বিজ্ঞানীরা এটাও দেখেছেন আধুনিক চতুষ্পদ সরীসৃপরা যখন দাঁড়িয়ে থাকে বা দৌড়ায় তখন তাদের পা দেহের নিচে না থেকে দু পাশে থাকে। তো ডাইনোসরদের পায়ের ছাপের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে ডাইনোসরেরা তাদের পা দেহের ঠিক নিচে রাখত। যখন বড় কোনো ডাইনোসরের হেঁটে যেত তখন তার পাগুলো সোজা পিলারের মতো থাকত, অর্থাৎ এখনকার দিনের হাতির মতো। তো দেখতে দেখতে সময় কিন্তু আমাদের একদম শেষ, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, রেডিও বাংলা নেট.কম।

আবদার কিন্তু ভীষণ আদরের একটা শব্দ। আমরা এমন কোনো মানুষের কাছে আবদার করি যাদেরকে আমরা খুব ভালোবাসি। আবদার কিন্তু সবার কাছে করা যায় না, এটা কিন্তু মানতেই হবে। আচ্ছা, আপনি কার কাছে সব থেকে বেশি আবদার করেন জানান না আমাকে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। আপনার আবদার করার মানুষটি কে সেটা কিন্তু আমি জানতে ভীষণ আগ্রহী। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, পাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যেটা বলছিলাম যে আবদার কিন্তু সবার কাছে করা যায় না, আবদার তাদের কাছে করা যায় যারা আমাদের জন্য ভীষণ স্পেশাল এবং যারা আমাদের আবদারগুলো মেটায়। ধরুন এমন একজন মানুষের কাছে আপনি আবদার করলেন যে হয়তো আপনার আবদারটা মেটালোই না কিংবা শুনলোই না, তার কাছে কি আপনি সেকেন্ড টাইম গিয়ে আবদার করবেন? ডেফিনেটলি নট। এই জন্যই আমরা ছোটোবেলায় বাবা মায়ের কাছে সবথেকে বেশি আবদার করতাম। আপনি কার কাছে সবথেকে বেশি আবদার করতেন বা কার কাছে সবথেকে বেশি আবদার করেন চটপট আমাকে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: এই যে আমি কিন্তু এসে গেছি
1: জাস্ট ইন টাইম, কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি
2: না?
1: হ্যাঁ আসছি,
0: কিল
1: টাইম।

0: স্মাইল, এবার পুজো কমপ্লিট।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আমি সবথেকে বেশি আবদার ছোটবেলায় করতাম বাবার কাছে, আর বাবা সব রকম আবদার কিন্তু মেটাতো। আমি আবদার করতাম মাইক্রোফোন কেনার জন্য, মানে এত অবসেসড ছিলাম আমি মাইক্রোফোনের প্রতি, টিল নাও আপনি সেটা জানেনও। তো আপনিও নিশ্চয়ই এরকম কোনো জিনিসের প্রতি খুব অবসেসড যেটা কেনার জন্য আপনি আপনার বাবা মায়ের কাছে কিংবা ভাই বোনের কাছে আবদার করতেন বা এখনও করেন, সেটা আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।
1: তাই
2: সত্যি
1: হ্যাঁ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজকে আড্ডা হচ্ছে আবদার নিয়ে। এই যে আমি আপনার বন্ধু, এতদিন বন্ধুত্বটা আমাদের হয়েছে লাস্ট দেড় মাস ধরে, এবং আমার মনে হয় যে বন্ধুত্বের ডিউরেশনের থেকেও বন্ধুত্বের গভীরতা কতটা সেটা বেশি স্ট্রং। সেই জায়গা থেকেই বলছি যে আপনি আমাকে আবদার করতেই পারেন। আপনার কোনো স্পেশাল মানুষকে কোনো মেসেজ দেওয়া হতে পারে, বা আপনার কোনো মনের কথা যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন, +447503965712 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন এবং আপনার আবদারের কথা শেয়ার করতে পারেন। কোনো এক সময় আপনার আবদারের গপ্পগুলো আমি শোনাবো। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, আমারও না মাঝে মাঝে সময়ের কাছে বড্ড বেশি আবদার করতে ইচ্ছে করে, কিন্তু সময় আমার আবদার রাখে না। আমার ইচ্ছে করে যে আরেকটু বেশি সময় আপনার সঙ্গে আমি আড্ডা দিই। যখন দেখলাম যে সময় আমার আবদার রাখে না, তাই আমিও আর সময়ের কাছে ঠিক আবদার করি না। কিন্তু আপনি কিন্তু আমার কাছে আবদার করতেই পারেন, +447503965712 এই নাম্বারে চটপট আপনার মেসেজ করে দিন। আপনার কোনো আবদার থাকলে সেটা আমাকে লিখে পাঠান, আমি ডেফিনেটলি আপনার আবদার মেটাবো। তাহলে আজ আসি, শনি রবি এই দুদিন উইকেন্ড কাটান, আসছি আগামী সোমবার। আড্ডা হবে, কথা হবে, আবদারও মেটানো হবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। বিশিষ্ট শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে সেই জনপ্রিয় গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে বললাম তুমি বলবে আমি শুনব, কিন্তু কে বলবে আর কে শুনবে, কে ঠিক করে দেবে, আর যে বলবে সে কেনই বা বলবে, বা বলা যায় যে শুনবে সেই বা কেন শুনবে, সেটা কি আমরা কখনো ভেবেছি? আসলে কেউ যখন কিছু বলে তখন সেটা কেন বলছে, কি বলছে, সেই সব কিছুর ওপরেই হয়তো নির্ভর করে যে শুনছে সে আদৌ শুনবে কিনা। সেই বলা শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। তবে এখন শোনার পালা, পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে, আর সেই জন্যই তো আমরা কথা বলি। আর আমরা যখন কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাটা অন্য কেউ শুনবে, বা অন্যজনও সেইভাবেই কথার উত্তর দেন, কারণ সেই কথাটাও আবার আমরা শুনব। এইভাবেই চলে শোনা আর বলার খেলা। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই কথা বলা আর শোনা নিয়ে। আসলে যখন আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, তখন যেটা হয়, তখন সবাই কথা বলতে চায়। তাই আমরা সবাইকেই কথা বলার সুযোগ দিই। সবাই কথা বলছে, আর একজন যখন বলছে, তখন অন্যরা সেই কথা শুনছে। আবার অনেক সময় এমন এক একটা জায়গা থাকে, যেমন আমরা যদি ক্লাসরুমে কোনো টিচারের ক্লাস নিচ্ছি, সেখানে টিচার বলছেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনছেন। এইরকমই কোথায় আমরা কথা বলছি, কোন বিষয় নিয়ে বলছি, সব কিছুর ওপরে কিন্তু শোনাটা নির্ভর করে। আবার যখন বড়রা, বিশেষ করে প্যারেন্টসরা যখন তাদের বাচ্চাদের কোনো কথা বলেন, তারা এটা ভেবেই বলেন যে আমার কথাটা আমার বাচ্চারা শুনবে। অনেক সময় বাচ্চাদের উপরেও এটা নির্ভর করে যে তারা তাদের পছন্দ মতো কথাগুলো শোনে অথবা শোনে না। এই যে কথা বলা আর শোনা, এটার একটা মজার খেলা রয়েছে, আর সেই খেলাটা কিন্তু চলতেই থাকে। আমাদের আজকের এই আড্ডাটাও চলতেই থাকবে, তবে এখন গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় যখন দাদি নানিরা গল্প বলেন, তখন বাচ্চারা মন দিয়ে সেই গল্প শোনে। যত দুষ্ট বাচ্চাই হোক, গল্প বললে কিন্তু তারা এক মনে সেই গল্পগুলো শুনতে বড্ড ভালোবাসে। সেই বলা আর শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা .com, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বলা বা শোনার কথা বলছি, এখানে একটা কথা বলতেই হয়, যে বলছেন তার বলার ধরনের উপরেও কিন্তু অনেক সময় শোনাটা নির্ভর করে। অনেক সময় একই কথা যখন একজন বলছেন, তখন সেই কথাগুলো শুনতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে মন দিয়ে তার কথাগুলো শুধু শুনি। আবার সেই একই কথা অন্যজন যখন বলছেন, তখন সেই কথাগুলো একদম শুনতে ইচ্ছে করছে না বা সেই কথাগুলো ততটা ভালো লাগছে না। এইভাবেও কিন্তু বলার ওপরেও শোনাটা অনেক সময় নির্ভর করে। সেই জন্য যখন কোনো কথা, সেই কথাটা হয়তো শুনতে ততটা ভালো লাগবে না, অথবা বলা যায় একটু জ্ঞানের কথা, সেই কথাগুলো যদি এমনভাবে প্রেজেন্ট করা যায় যে যে শুনছে তার কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, অনেক বেশি শুনতে ভালো লাগবে, তাহলে হয়তো দেখা যায় সে অনেক বেশি মন দিয়ে সেই কথাগুলো শুনছে। এই বলা আর শোনার যে গল্প সেটা তো চলবেই, তবে এখন গান শোনার পালা। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা রেড ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। এই যে এখন আমি বলছি আর আপনি শুনছেন, আমাদের এই পপকর্নের আড্ডায় এই বলা আর শোনাটা কিন্তু চলতেই থাকে। আর আজ আমাদের পপকর্নে আড্ডার বিষয়টা হলো বলা আর শোনা। এখানে আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমরা যখন কোনো কথা শুনি, কে বলছে, কি বলছে, কেন বলছে, কোথায় বলছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একই কথা আমরা একজনের কাছ থেকে যখন শুনি ভীষণ ভালো লাগে শুনতে, আবার সেই একই কথা যখন অন্যজন বলেন তখন অতটা ভালো হয়তো আমাদের লাগে না। ঠিক তেমনি কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে একই কথা, ভীষণ সাধারণ কথা যেগুলো হয়তো আমরাও জানি, প্রতিদিন আমরা আমাদের বড়দের কাছ থেকে সেগুলো শুনি। যেমন এই সকালে ঘুম থেকে ওঠার কথা, কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবার কথা, কারণ রাতের ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিদিন এক্সারসাইজ করা উচিত, কিংবা বই পড়া ভীষণ ভালো। তবু সেই কথাগুলো আমরা প্রতিদিন শুনতে একইভাবে বড়দের কাছ থেকে হয়তো সেভাবে পছন্দ করি না, বা আমরা জানি এটা ভালো কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। কিন্তু সেই কথাটাই যখন কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, কোনো মোটিভেশনাল স্পিকার যখন সেই কথাটা বলেন, তখন কিন্তু আমরা মন দিয়ে সেই কথাটা শুনি এবং আমরা ভাবি যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এই বলা আর শোনার ক্ষেত্রে কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই বলা শোনার যে আড্ডা, সে আড্ডা জারি রাখবো, তবে গান শোনার পর। চলো শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। আসলে এই যে বলা আর শোনার খেলা, সেটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে, কারণ কেউ বলছে আর কেউ শুনছে। আর সেই বলা আর শোনাটা কিন্তু অনেকটাই নির্ভর করে কে বলছে, কি বলছে, কোথায় বলছে এবং কেন বলছে, আর তার উপরে এই যে শ্রোতা তার শোনার যে ইচ্ছেটা সেটাও কিন্তু তার সঙ্গে জুড়ে রয়েছে। আর সব কিছু মিলিয়েই আমাদের এই বলা শোনার খেলাটা চলতে থাকে। আর আমাদের এই যে পপকর্নের আড্ডাটা, যেখানেও আমাদের এই বলা শোনা সব কিছুই কিন্তু জুড়ে রয়েছে। আর আপনি আর আমি এভাবেই জুড়ে রয়েছি এবং জুড়ে থাকি সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে চমকে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
1: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: আমাদের জীবনে তো বটেই, আমাদের সমগ্র অস্তিত্ব এমনকি আমাদের দেশের অস্তিত্বের সঙ্গেও এর একটি নিবিড় সম্পর্ক আছে। একে ছাড়া আমাদের অস্তিত্বই কল্পনা করা যায় না, সেটি হলো সীমানা। আগে হ্যাঁ হ্যাঁ সীমানা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সীমানাকে নিয়ে। সীমানা যে শুধুমাত্র আমাদের দেশে আমাদের জিওগ্রাফিক্যাল অস্তিত্বের সঙ্গে জড়িত তা কিন্তু নয়, সীমানার বহুবিধ দিক আছে, এর অনেক ডাইমেনশনও আছে। তো আজকে রেডিও বাংলানেট ডট কমে এরকমই সীমানার কিছু ডাইমেনশন, সীমানার কিছু অদ্ভুত কথা আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in
4: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সীমানার সঙ্গে কিন্তু জিনিয়াসেরও একটা অদ্ভুত সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে একবার অ্যালবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে তফাতটা কি, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন সীমানা। তো সবাই তো অদ্ভুত অবাক চোখে আইনস্টাইনের দিকে তাকিয়েছিলেন। তো আইনস্টাইন জবাবটা দিয়েছিলেন যে জিনিয়াস হলেন সেই মানুষ যিনি কিনা নিজের সীমানাটা একদম সঠিকভাবে পিন পয়েন্টে লোকেট করতে পারেন। যদি তিনি এটা করতে পারেন তাহলেই তিনি জিনিয়াস, আর সাধারণ মানুষ সেই সীমানা নিজের ক্ষমতার সীমান্তটা ওইভাবে লোকেট করতে পারেন না। কাজেই অ্যাকর্ডিং টু অ্যালবার্ট আইনস্টাইন সীমানা আর এবং জিনিয়াস এই দুটোর মধ্যে কিন্তু নিবিড় সম্পর্ক বর্তমান। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

বিভিন্ন সময় অশান্তি, ঝামেলা, ঝগড়া ঝাঁটি থেকে আরম্ভ করে যুদ্ধ বিগ্রহ সীমানা তৈরি করে দেয় মানুষের মনের মধ্যে, একটি পরিবারের মধ্যে, আবার বড় অর্থে দেখতে গেলে দুটি দেশের মধ্যে। অনেক সময় এই সীমানা আমাদের কষ্ট দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সীমানা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। কখনো মনে হয় যে এই সীমানাটা চাইলে মানুষ ভেঙে দিতেই পারেন। সেরকমই কিন্তু একটা ঘটনা খুব ছোটবেলা দেখেছিলাম, যেখানে কিনা ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মধ্যে সেই বার্লিন ওয়াল কিন্তু ভেঙে ফেলেছিলেন দুই দেশের মানুষ, এবং দুই দেশ মিলে গিয়ে তৈরি হয়েছিল এক অখণ্ড জার্মানি। আর সীমানা নিয়ে কথা বললেই আমার সেই জার্মানির বার্লিন ওয়াল ভেঙে ফেলার দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নিরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

সীমানা কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় মানুষের তৈরি করা, কিন্তু পরক্ষণেই মনে হয় ব্যাপারটা কিন্তু তা নয়, আসল সীমানাটা কিন্তু প্রকৃতি, নেচারই তৈরি করে দিয়ে গেছেন। কিভাবে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে সীমানা ব্যাপারটা আমার মাঝে মধ্যে মনে হয় যে প্রকৃতিই তৈরি করে দিয়ে গেছে। যেমন ধরুন কোনো একটি গল্প যেখানে শেষ হয়, কোনো একটি জীবন যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই কিন্তু অপর জীবনের বা অপর গল্পের শুরু হয়। যেমন ধরুন দুই প্রজন্ম, এক প্রজন্ম যেখানে শেষ হলো, ঠিক সেম পয়েন্ট অফ টাইম থেকে আরও এক প্রজন্মের লড়াই কিন্তু শুরু। এবং এই দুই সন্ধিক্ষণকে যদি আমরা সীমানা হিসেবে না ধরি, তাহলে সীমানাটা ঠিক কোথায় এক্সিস্ট করে বলুন তো? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

একটা কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় যে ইভেন স্কাই ইজ নট দ্য লিমিট। তার কারণ জীবনে এরকম বেশ কিছু সময় আমাদের প্রত্যেককেই সম্মুখীন হতে হয়েছে, সম্মুখীন হতে হয় অথবা সম্মুখীন হতে হবে, যখন কিনা এই সীমার কথা ভাবলে আমাদের চলে না। আমাদের বাধ্যতামূলকভাবে আমাদের সীমানাকে অতিক্রম করে যেতেই হয়, এছাড়া আর কোনো উপায়ই থাকে না। রেডিও বাংলা ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল সীমানাকে নিয়ে। সীমানা এমন একটি অস্তিত্ব, এমন একটি প্রাচীর যা কিনা আমাদের জীবনে বহু দিক থেকে আমাদের ঘিরে থাকে এবং এর ডাইমেনশনও বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম। তো সেরকমই কিছু সীমানার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিওবাংলানেই.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, এবং তার পাশাপাশি অবশ্যই বলবো যে সবসময় আমরা আড্ডা দিই, কখনো কোনো কিছু কথা বলি, এবং তার মাঝে মাঝে ভালো লাগার ভালোবাসার গানগুলোও থাকে। তাই আজকেও কিন্তু আপনার জন্য রয়েছে অনেকটা ভালো লাগার গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: বৃষ্টি।
1: আমাদের মধ্যে অনেকবারই বই নিয়ে আড্ডা হয়েছে, শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শিক্ষার জন্য বই কতটা প্রয়োজন বা বই শুধুমাত্র পুঁথিগত শিক্ষা ছাড়াও আর কতভাবে নানান রকমভাবে একটা মানুষকে শিক্ষিত করতে পারে তা নিয়েই আজকের আড্ডা। আমার মনে হয় বেশি গভীর আলোচনায় আমরা ঢুকবো না, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা চলার পথে অনেক সময় তো অনেক সিচুয়েশান আসে এবং সেই সিচুয়েশানগুলোকে আমাদের নিজেদেরকে হ্যান্ডেল করতে হয় এবং সেই সিচুয়েশান থেকেও কিন্তু আমরা অনেক সময় শিখি। আবার কখনো কখনো লেখকরা তাদের নিজের জীবনের কিছু সিচুয়েশানে কিন্তু বই আকারে প্রকাশ করে এবং সেই বইগুলো আমরা পড়ে আমরা জীবনকে উপলব্ধি করতে পারি। ঠিক সেই রকমই কিছু একটা আড্ডা হতে চলেছে, প্লিজ সাথে থাকবেন এবং অবশ্যই কানে রাখতে হবে রেডিও বাংলানে.com মন যখন বেরোতে।

আজকাল তো মানুষ বই পড়তেই ভুলে গেছে, তাই না? সত্যি বই পড়তে ভুলে গেছে, কারণ তাদের মনে হয় না যে বইয়ের জন্য বেশি সময়টা অতিবাহিত করা যেতে পারে। তার থেকে ফোনে স্ক্রল করে বেশি সময় মানুষ অতিবাহিত করে। কিন্তু যারা বই পড়তে ভালোবাসেন এবং যারা অন্যদেরকে উৎসাহিত করেন বই পড়ার জন্য, আমার মনে হয় তারাই আমার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবে। আমার যে খুব একটা বই পোকা যেটাকে বলা হয় সেটা নয়, কিন্তু যখনই আমি দেখি যে কেউ তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স বা নিজের জীবনের একটা জার্নাল বই আকারে প্রকাশ করছে, তার প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট বেড়ে যায়। তার কারণ সেখানে সত্যিই একটা কিছু শেখার শিক্ষা পাওয়া যায়। একটা পুঁথিগত শিক্ষা অবশ্যই আপনাকে শিক্ষিত করতে পারে, বা ইন জেনারেল আমি যদি বলি একটা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু তার জীবনের প্রত্যেকটা পদে পদে যে শিক্ষা নিতে হবে তাকে, বা জীবনের সিচুয়েশন যে শিক্ষাটা দেয়, সেটা অনেক সময় কিন্তু আমরা আগে থাকতেই একটা বই বা কোনো মানুষের যে জীবনের কিছু কথা সেগুলো জানতে পেরে কিন্তু আমরা ভীষণভাবে সেখান থেকে শিখি। যেমন ধরুন স্বামীজির যদি জীবনীটা আমরা পড়ি, স্বামীজির জীবনে স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা মুহূর্তের যে লড়াই, সেই লড়াই থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পারি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com-এ আজকে বই ও শিক্ষা নিয়ে কথা বলছি, এবং বিশেষত মূলত বিষয়টা এটাই যে একটা পুঁথিগত শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু একটা গল্পের বই বা একটা জার্নাল আপনাকে কতটা শিক্ষিত করতে পারে। যদি কেউ পড়ার বই ছেড়ে দিয়ে গল্পের বই পড়ছে, তাকে আটকাবেন না, মানে ছোটবেলার কথা। কারণ আমরা কিন্তু অনেক সময় কমিক্স পড়তে গিয়ে, গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়েছি এবং মারও খেয়েছি, কিন্তু এখনকার বাবা মারা সেটা করে না, তার কারণ বাচ্চারা তো বই পড়ে না। তো যাই হোক, কেউ যদি বই না পড়তে চায়, তাকে গল্পের বই কমিক্সে অবশ্যই তাকে বই পড়ার নেশাটা ধরাতে হবে। তারপর তো সে আস্তে আস্তে নিজে চুজ করে নেবে যে কোন বইটা তার পড়া উচিত আর কোন বইটা পড়া নয়। আমার খুবই একটা ফেভারিট, মানে খুব রিসেন্ট ফেভারিট যদি বলা হয়, তাহলে হচ্ছে লাইভস অ্যামেজিং সিক্রেট বাই গৌরগোপাল দাসের একটা বই। সেই বইটা আই এম শিওর যে আপনাদের মধ্যে কেউ না কেউ পড়েছেন, আর যারা পড়েননি তারা নিশ্চয়ই পড়বেন। কারণ একটা সাধু তার অতীত বা তার যখন সে সাধু নয় সেই লাইফ থেকে সে যখন সাধু হচ্ছে কতটা স্যাক্রিফাইস করতে হয়, এবং একটা সাধু হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের মতো যে তার ভাবনাগুলো ভাবা যায় না, তার মধ্যেও অনেক কিছু শেখার আছে। এবং তার জন্যই অবশ্যই আমাকে এই বইটা পড়তে হবে, এবং অবশ্যই আমাকে জানাতে হবে যে কেমন লাগলো।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglanet.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর বই ও শিক্ষা নিয়ে গল্প হলো, আড্ডা হলো, এবং একটু বেশি ভারী ভারী কথা বলে দিয়েছি, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু শেখা যায়, ঠিক সেরকম কমিক্স বই থেকেও শেখা যায়। দেখুন, আমরা অনেক সময় কমিক্সে দেখি না যে সুপার হিরো কীভাবে, সুপার হিরো সবার সাথে ভালোভাবে আচরণ করছে, দুষ্টুদের কীভাবে শাস্তি দিচ্ছে, ভালো লোকদের কীভাবে প্রেজ করছে, সেই সব কিছুই কিন্তু একটা বই থেকেই শেখা যায়। শুধুমাত্র যে একটা পুঁথিগত শিক্ষাই আমাদের জীবনকে শিক্ষিত করতে পারে তা নয়, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওঠা পড়ার ক্ষেত্রেও কিন্তু বই ভীষণভাবে জরুরি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা ডট কম। আপনি শুনছেন গান মুসাফিরের আড্ডা, কিন্তু আজকের আড্ডা সত্যি অন্যরকম। ধরুন ইতিহাসের বইয়ের পাতা থেকে, তো 2004-2005 সালে মেরুদণ্ডি প্রাণীর ফসিল অনুসন্ধানকারী বিজ্ঞানী হিসেবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান জেলায় প্রায় 24.5 কোটি থেকে 22 কোটি বছর আগেকার পাথরে ফসিল খুঁজে বেড়ানো হচ্ছে। তেঁতুল রাখা গ্রামের পাশে একটি নালার ধারে বিখ্যাত রেড ক্লে বেডে ফসিল খুঁজে বেড়াচ্ছে সবাই। ভাগ্যবান, প্রায় ফুট পাঁচেক লম্বা লিস্ট্রোস রাস বলে একটি সরীসৃপের কঙ্কালের জীবাশ্ম খুঁজে পাওয়া গেল। আস্ত অবস্থায় ফসিল তো পাওয়া যায় না, ভাঙা ভাঙা টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায়। দেহ কাঠামো পা বা লেজের হাড় ভেঙে গেলেও তা পাশেই থাকে। তাহলে এই লিস্ট্রোসরাস নামে ব্যাপারটা কি? এই লিস্ট্রোসরাস সেই যুগে একটি অদ্ভুত তৃণভোজী প্রাণী ছিল। মাটি থেকে নরম শিকড় খুঁড়ে বার করে খেত। লেজটা ছিল ছোট, কঙ্কালের জীবাশ্মটায় মাথার খুলি ছিল না। যেহেতু ফসিলটি রেড ক্লে বেডে রয়েছে, তাই ফসিলও বেশ ভঙ্গুর প্রকৃতির হয়ে গিয়েছিল। তো হাতের ঘড়ি বলছে দুপুর তখন 1টা বাজে, সঙ্গে 3 জন ফিল্ড কুলি রয়েছে। ফসিলটিকে ঠিক করলেন কলকাতায় নিয়ে যাবেন। ল্যাবরেটরিতে প্রসেস করে যদি জোড়া লাগিয়ে দাঁড় করানো যায় তাহলে একটি বিরাট কাজ হবে, কারণ ভারতে এখনও অবধি লিস্ট্রোসরাসের পূর্ণ কঙ্কালের জীবাশ্ম কোথাও নেই। আর এর জন্যই প্রচুর প্লাস্টার অফ প্যারিসের প্রয়োজনও হবে। তো প্লাস্টার অফ প্যারিস যা আছে তা প্রয়োজনের তুলনায় ছিল অনেক কম। অথচ ফসিল ছেড়ে পরের দিন আবার এসে তোলার ইচ্ছেও নেই। ফিল্ড কুলিদের দুজনের ওখানে রেখে প্লাস্টার অফ প্যারিসের খোঁজে বেরিয়ে পড়লেন তারা। দরকার কমার্শিয়াল প্যারিস, অর্থাৎ পুতুল বা মূর্তি তৈরিতে যেটা কাজে লাগে। তো ওখান থেকে রানীগঞ্জ শহর প্রায় 40 কিলোমিটার পথ। রানীগঞ্জে কোনো হার্ড ওভারের দোকানে কমার্শিয়াল প্যারিস পাওয়া গেল না। ওখান থেকে জিপ নিয়ে আসানসোল শহরে, আসানসোলে এক দোকান থেকে প্রায় 15 কিলোগ্রাম প্যারিস কিনে যখন তেঁতুল রাখায় পৌঁছলেন তখন সন্ধে প্রায় 6টা। কুড়ি দুজন ফসিলটার 2-4 গভীরভাবে কেটে রেখেছে। আজ অনেকটাই এগিয়ে রাখার জন্য ওদের সাধুবাদ দেওয়া গেল। কিন্তু প্যারিস জলে ভিজিয়ে বিছিয়ে শুকিয়ে তুলতে আরও 4-5 ঘন্টা লাগবে, যা তখন সম্ভব নয়। অথচ ফসিল ছেড়ে গেলে পরের দিনটা ঠিকঠাক অবস্থায় না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অতীত অভিজ্ঞতা এরকমই বলছে। আশেপাশের গ্রামের ছেলে ছোকরারা যা গরু ছাগল চড়াতে বেরিয়েছেন তাদের নজর করছে। তাদের 2-1 জন উৎসাহভাবে ফসিল নিয়ে গবেষণা করতে গিয়ে ফসিলের 12টা বাজিয়ে দেবে। তাহলে অন্য পদ্ধতি নিতে হবে, সেই পদ্ধতি শুনব। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল একটা জীবাশ্ম নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক জীবাশ্বের কথা নিয়ে। এবার পাশের গ্রামে যাবার পালা, কারণ সেখানে পড়ে থাকলে কিন্তু ফসিলটা 12টা বেজে যাবে। তাই পাশের গ্রাম থেকে দুজনকে ঠিক করা হয়েছে, রাতে ফসিলটির টাকার বিনিময়ে পাহারা দেবে। তারা প্রথমে ভেবেছিল মহামূল্যবান জিনিস, নিশ্চয়ই হিরে টিরে হবে। বুঝিয়ে দেওয়া হলো মরে যাওয়া প্রাণীর দেহ পাথর হয়ে গেছে, এবার তার চোখ ব্যাপার। যাই হোক, ওরা তো রাজি হয়ে গেল। দুশ্চিন্তা নিয়ে প্রায় 30 কিলোমিটার দূরে ক্যাম্পে সঙ্গে ফিল্ড কুলি তিনজনকে নিয়ে ফেরত যাওয়া হলো। পরদিন সকাল 9টা নাগাদ যখন ফসিলের কাছে পৌঁছানো গেল, তখন ওখানে 24-25 জন গ্রামবাসীদের চটলা। পাহারাদার দুজনের একজন একটা উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে চোখ গোল গোল করে লেস্টোসপ্লাস কি ভয়ঙ্কর প্রাণী তা ছিল তা নিয়ে কথা হচ্ছিল। প্রাণীটির মুখ চোখ দিয়ে নাকি আগুন বেরোত, ওর মাথাটা নাকি ভগবান শাস্তি দেওয়ার জন্য কেটে নিয়ে গেছেন, ভগবানের অভিশাপে দেহটি পাথর হয়ে গেছে। তো এইরকম কিছু কথা কিন্তু ইতিমধ্যেই চলাচলই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আদবে তা সত্যি নয়। তো তখন এই যে উপকথার ব্যাপারগুলো অদ্ভুতভাবে জন্ম নেয় সেটাই হচ্ছিল। আমরা অনেকেই অনেক ব্যাপার জানি না, কিন্তু এমন গল্পের ছলে বলি তাতে মনে হয় যেন ও ঠিক বলছে, কিন্তু সেটাও ঠিক নয়। তো এই যে অতিরঞ্জিত একটা ব্যাপার হতে থাকে, ড্রাগন বা ওই জাতীয় কোনো প্রাণীর অস্তিত্বের গল্প হয়ে পড়ত, এবং 100-200 বছর ধরে বাদে মানে হয়তো তার শক্ত ভিতর উপর দাঁড়িয়েও যেত। তো অনেকেই কিন্তু এই উপকথাকে অঙ্কুরেই বিনষ্ট করেছেন। তোমাদের একটা জানি থাকবে আমার সঙ্গে জীবার সঙ্গে আরও কিছু কথা সঙ্গে থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম আবারও জীবাশ্মর কথা নিয়ে গান মুসাফিরে। আমি সৌভিক। তো সত্যিকারের প্রাগৈতিহাসিক প্রাণীর শরীরে মাংসপেশি অন্ত্র প্রভৃতি থাকে। এগুলি কিন্তু জলের ঘনত্বের থেকে অনেক অল্প বেশি ঘনত্বের, তাই হাড়ের কিছু অংশ আবার জলের দ্বিগুণ ঘনত্বের হয়। যেমন ধরুন বলি যে হাওয়া ভর্তি ফুসফুসের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। ভারী হাড় সারা শরীরে ছড়িয়ে থাকার জন্য ভার কেন্দ্রের অবস্থানে খুব একটা তারতম্য হয় না। সমস্যা কোথায়? হালকা ফুসফুস নিয়ে, কারণ তা বুকের অংশটা জুড়ে থাকে। ফুসফুস দেহের অনেকটা সামনের দিকে যেমন থাকে, তেমনই কিন্তু তার ঘনত্ব খুব কম। বিজ্ঞানীরা কি দেখেছেন জানেন? জীবন্ত প্রাগৈতিহাসিক প্রাণীদের ভারকেন্দ্র প্লাস্টিক মডেল থেকে নির্ণয় করা ভারকেন্দ্রের সামান্য পিছন দিকে অবস্থিত হয়, যা সহজেই বার করা যায়। জীবাশ্মের কথা আরও শুনব, কিন্তু এখন আমাদের জন্য কিছু গান অপেক্ষা করছে, চলুন শুনি। আজকের এই আরটা একটু অন্যরকম, এবং শুধু মনে হয় আরও কিছু জানি, আরও কীভাবে ঘটছে সেগুলো জানতে পারলে ভালোই লাগবে। সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ব্যাক টু ফিরে এলাম আমার আজকের স্পেশাল আড্ডা জীবাশু নিয়ে। তো পৃথিবীর সৃষ্টি থেকে আধুনিক যুগ পর্যন্ত সময়কে একটি বার্ষিক ক্যালেন্ডার বা ঘড়ির সঙ্গে তুলনা করলে সহজেই কিন্তু প্রাণের উৎপত্তি ও বিকাশের ইতিহাসকে বোঝা যায়। আর এই জীব বিবর্তনের ঘড়ি অনুযায়ী নববর্ষের প্রথম মুহূর্তে পৃথিবীর সৃষ্টি ধরলে প্রথম প্রাণের আবির্ভাব কিন্তু মার্চের শেষে। তো সমুদ্রে প্রাণের বিকাশ ঘটতে থাকে কবে জানেন? নভেম্বর পর্যন্ত। তো নভেম্বরের শেষ দিকে উভচর প্রাণীর আবির্ভাব, আর আমাদের প্রিয় ডাইনোসরের আবির্ভাব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে। ছোটরা কিন্তু এই ডাইনোসর নিয়ে ভীষণই চিন্তিত এবং তাকে নিয়ে জানার আগ্রহটাও কিন্তু বেশি। আর সবচাইতে বুদ্ধিমান প্রাণী মানুষের আবির্ভাব বছরের শেষ দিনে অর্থাৎ 31শে ডিসেম্বর সায়ান্নে। সঙ্গে থাকবেন, আবারও ফিরব আজকের স্পেশাল একটা জীবাশ্মের কথা নিয়ে। এখন শুনবো গান।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা জীবাশ্ম নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, কেমন লাগলো? 4475039657 12 অবশ্যই জানাবেন আজকের এই জীবাশ্ম নিয়ে আড্ডা আপনাদের কেমন লাগলো। তো একটা জিনিস বলবো সবশেষে, এই যে প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম খুঁজে বার করার পর তার জোড়া লাগিয়ে সম্পূর্ণ করা কিন্তু খুব কঠিন। অনেক সময় হাড় জুড়তে গিয়ে এক জায়গায় হাড় আরেক জায়গায় জোড়া লাগলে উদ্ভট কোনো প্রাণীর চেহারা নেয়। তো এইরকম হাঁসজারু গোছের বহু প্রাণীর কথা আমরা জানা গেছে। পরে বিজ্ঞানীরা দেখেছেন হাড় ভুলভাল জোড়া বিশাল আকারের ঘোড়ার মতো যার মাথায় একটা শিং, তিনি প্রাণীটার নাম দিলেন ইউনিকর্ন। আসলে ইউনিকর্ন এক কল্পনার জন্ম আরও অনেক আগে। তো বিভিন্ন উপকথা বা লোককথায় এর উল্লেখ আমরা পেয়েছি, তাই আজ সেই উল্লেখ যে তাকে প্রভাবিত করেছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। পরে দেখা গেছে এই ইউনিকর্নের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, প্রাগৈতিহাসিক যুগে এরকম কোনো প্রাণী ছিল না। বিজ্ঞানীরা এটাও দেখেছেন আধুনিক চতুষ্পদ সরীসৃপটা যখন দাঁড়িয়ে থাকে বা দৌড়ায় তখন তাদের পা দেহের নিচে না থেকে দু পাশে থাকে। তো ডাইনোসরদের পায়ের ছাপের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে ডাইনোসরেরা তাদের পা দেহের ঠিক নিচে রাখত। যখন বড় কোনো ডাইনোসরের হেঁটে যেত তখন তার পাগুলো সোজা পিলারের মতো থাকত, অর্থাৎ এখনকার দিনের হাতির মতো। তো দেখতে দেখতে সময় কিন্তু আমাদের একদম শেষ, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক।

আবদার কিন্তু ভীষণ আদরের একটা শব্দ। আমরা এমন কোনো মানুষের কাছে আবদার করি যাদেরকে আমরা খুব ভালোবাসি। আবদার কিন্তু সবার কাছে করা যায় না, এটা কিন্তু মানতেই হবে। আচ্ছা, আপনি কার কাছে সব থেকে বেশি আবদার করেন জানান না আমাকে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। আপনার আবদার করার মানুষটি কে সেটা কিন্তু আমি জানতে ভীষণ আগ্রহী। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যেটা বলছিলাম যে আবদার কিন্তু সবার কাছে করা যায় না, আবদার তাদের কাছে করা যায় যারা আমাদের জন্য ভীষণ স্পেশাল এবং যারা আমাদের আবদারগুলো মেটায়। ধরুন এমন একজন মানুষের কাছে আপনি আবদার করলেন যে হয়তো আপনার আবদারটা মেটালোই না কিংবা শুনলই না, তার কাছে কি আপনি সেকেন্ড টাইম গিয়ে আবদার করবেন? ডেফিনেটলি নট। এই জন্যই আমরা ছোটোবেলায় বাবা মায়ের কাছে সবথেকে বেশি আবদার করতাম। আপনি কার কাছে সবথেকে বেশি আবদার করতেন বা কার কাছে সবথেকে বেশি আবদার করেন চটপট আমাকে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: এই যে আমি কিন্তু এসে গেছি
1: জাস্ট ইন টাইম, কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি। হ্যাঁ আসছি।

0: স্মাইল। এবার পুজো কমপ্লিট।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ। আমি সবথেকে বেশি আবদার ছোটবেলায় করতাম বাবার কাছে, আর বাবা সব রকম আবদার কিন্তু মেটাতো। আমি আবদার করতাম মাইক্রোফোন কেনার জন্য, মানে এত অবসেসড ছিলাম আমি মাইক্রোফোনের প্রতি, টিল নাও আপনি সেটা জানেনও। তো আপনিও নিশ্চয়ই এরকম কোনো জিনিসের প্রতি খুব অবসেসড যেটা কেনার জন্য আপনি আপনার বাবা মায়ের কাছে কিংবা ভাই বোনের কাছে আবদার করতেন বা এখনও করেন, সেটা আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।
1: তাই
2: সত্যি?
1: হ্যাঁ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজকে আড্ডা হচ্ছে আবদার নিয়ে। এই যে আমি আপনার বন্ধু, এতদিন বন্ধুত্বটা আমাদের হয়েছে লাস্ট দেড় মাস ধরে, এবং আমার মনে হয় যে বন্ধুত্বের ডিউরেশনের থেকেও বন্ধুত্বের গভীরতা কতটা সেটা বেশি স্ট্রং। সেই জায়গা থেকেই বলছি যে আপনি আমাকে আবদার করতেই পারেন। আপনার কোনো স্পেশাল মানুষকে কোনো মেসেজ দেওয়া হতে পারে, বা আপনার কোনো মনের কথা যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন, +447503965712 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন এবং আপনার আবদারের কথা শেয়ার করতে পারেন। কোনো এক সময় আপনার আবদারের গপ্পগুলো আমি শোনাব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, আমারও না মাঝে মাঝে সময়ের কাছে বড্ড বেশি আবদার করতে ইচ্ছে করে, কিন্তু সময় আমার আবদার রাখে না। আমার ইচ্ছে করে যে আরেকটু বেশি সময় আপনার সঙ্গে আমি আড্ডা দিই। যখন দেখলাম যে সময় আমার আবদার রাখে না, তাই আমিও আর সময়ের কাছে ঠিক আবদার করি না। কিন্তু আপনি কিন্তু আমার কাছে আবদার করতেই পারেন, +44750396571 এই নাম্বারে চটপট আপনার মেসেজ করে দিন। আপনার কোনো আবদার থাকলে সেটা আমাকে লিখে পাঠান, আমি ডেফিনেটলি আপনার আবদার মেটাবো। তাহলে আজ আসি, শনি রবি এই দুদিন উইকেন্ড কাটান, আসছি আগামী সোমবার। আড্ডা হবে, কথা হবে, আবদারও মেটানো হবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। বিশিষ্ট শিল্পী আশা ভোসলের কণ্ঠে সেই জনপ্রিয় গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে বললাম তুমি বলবে আমি শুনব, কিন্তু কে বলবে আর কে শুনবে, কে ঠিক করে দেবে, আর যে বলবে সে কেনই বা বলবে, বা বলা যায় যে শুনবে সেই বা কেন শুনবে, সেটা কি আমরা কখনো ভেবেছি? আসলে কেউ যখন কিছু বলে তখন সেটা কেন বলছে, কি বলছে, সেই সব কিছুর ওপরেই হয়তো নির্ভর করে যে শুনছে সে আদৌ শুনবে কিনা। সেই বলা শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। তবে এখন সোনার পালা, পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে, আর সেই জন্যই তো আমরা কথা বলি। আর আমরা যখন কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাটা অন্য কেউ শুনবে, বা অন্যজনও সেইভাবেই কথার উত্তর দেন, কারণ সেই কথাটাও আবার আমরা শুনব। এইভাবেই চলে শোনা আর বলার খেলা। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই কথা বলা আর শোনা নিয়ে। আসলে যখন আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, তখন যেটা হয়, তখন সবাই কথা বলতে চায়, তাই আমরা সবাইকেই কথা বলার সুযোগ দিই। সবাই কথা বলছে, আর একজন যখন বলছে, তখন অন্যরা সেই কথা শুনছে। আবার অনেক সময় এমন এক একটা জায়গা থাকে, যেমন আমরা যদি ক্লাসরুমে কোনো টিচারের ক্লাস নিচ্ছি, সেখানে টিচার বলছেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনছেন। এইরকমই কোথায় আমরা কথা বলছি, কোন বিষয় নিয়ে বলছি, সব কিছুর ওপরেই কিন্তু শোনাটা নির্ভর করে। আবার যখন বড়রা, বিশেষ করে প্যারেন্টসরা যখন তাদের বাচ্চাদের কোনো কথা বলেন, তারা এটা ভেবেই বলেন যে আমার কথাটা আমার বাচ্চারা শুনবে। অনেক সময় বাচ্চাদের উপরেও এটা নির্ভর করে যে তারা তাদের পছন্দ মতো কথাগুলো শোনে অথবা শোনে না। এই যে কথা বলা আর শোনা, এটার একটা মজার খেলা রয়েছে, আর সেই খেলাটা কিন্তু চলতেই থাকে। আমাদের আজকের এই আড্ডাটাও চলতেই থাকবে, তবে এখন গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় যখন দাদি নানিরা গল্প বলেন, তখন বাচ্চারা মন দিয়ে সেই গল্প শোনে। যত দুষ্টু বাচ্চাই হোক, গল্প বললে কিন্তু তারা এক মনে সেই গল্পগুলো শুনতে বড্ড ভালোবাসে। সেই বলা আর শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বলা বা শোনার কথা বলছি, এখানে একটা কথা বলতেই হয়, যে বলছেন তার বলার ধরনের উপরেও কিন্তু অনেক সময় শোনাটা নির্ভর করে। অনেক সময় একই কথা যখন একজন বলছেন, তখন সেই কথাগুলো শুনতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে মন দিয়ে তার কথাগুলো শুধু শুনি। আবার সেই একই কথা অন্যজন যখন বলছেন, তখন সেই কথাগুলো একদম শুনতে ইচ্ছে করছে না বা সেই কথাগুলো ততটা ভালো লাগছে না। এইভাবেও কিন্তু বলার ওপরেও শোনাটা অনেক সময় নির্ভর করে। সেই জন্য যখন কোনো কথা, সেই কথাটা হয়তো শুনতে ততটা ভালো লাগবে না, অথবা বলা যায় একটু জ্ঞানের কথা, সেই কথাগুলো যদি এমনভাবে প্রেজেন্ট করা যায় যে যে শুনছে তার কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, অনেক বেশি শুনতে ভালো লাগবে, তাহলে হয়তো দেখা যায় সে অনেক বেশি মন দিয়ে সেই কথাগুলো শুনছে। এই বলা আর শোনার যে গল্প সেটা তো চলবেই, তবে এখন গান শোনার পালা। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা রেড ডট কমে শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। এই যে এখন আমি বলছি আর আপনি শুনছেন, আমাদের এই পপকর্নের আড্ডায় এই বলা আর শোনাটা কিন্তু চলতেই থাকে। আর আজ আমাদের পপকর্নে আড্ডার বিষয়টা হলো বলা আর শোনা। এখানে আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমরা যখন কোনো কথা শুনি, কে বলছে, কি বলছে, কেন বলছে, কোথায় বলছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একই কথা আমরা একজনের কাছ থেকে যখন শুনি ভীষণ ভালো লাগে শুনতে, আবার সেই একই কথা যখন অন্যজন বলেন তখন অতটা ভালো হয়তো আমাদের লাগে না। ঠিক তেমনি কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে একই কথা, ভীষণ সাধারণ কথা যেগুলো হয়তো আমরাও জানি, প্রতিদিন আমরা আমাদের বড়দের কাছ থেকে সেগুলো শুনি। যেমন এই সকালে ঘুম থেকে ওঠার কথা, কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবার কথা, কারণ রাতের ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিদিন এক্সারসাইজ করা উচিত, কিংবা বই পড়া ভীষণ ভালো। তবু সেই কথাগুলো আমরা প্রতিদিন শুনতে একইভাবে বড়দের কাছ থেকে হয়তো সেভাবে পছন্দ করি না, বা আমরা জানি এটা ভালো কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। কিন্তু সেই কথাটাই যখন কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, কোনো মোটিভেশনাল স্পিকার যখন সেই কথাটা বলেন, তখন কিন্তু আমরা মন দিয়ে সেই কথাটা শুনি এবং আমরা ভাবি যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এই বলা আর শোনার ক্ষেত্রে কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই বলা শোনার যে আড্ডা, সে আড্ডা জারি রাখবো তবে গান শোনার পর। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। আসলে এই যে বলা আর শোনার খেলা, সেটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে, কারণ কেউ বলছে আর কেউ শুনছে। আর সেই বলা আর শোনাটা কিন্তু অনেকটাই নির্ভর করে কে বলছে, কি বলছে, কোথায় বলছে এবং কেন বলছে, আর তার উপরেই যে শ্রোতা তার শোনার যে ইচ্ছেটা সেটাও কিন্তু তার সঙ্গে জুড়ে রয়েছে। আর সব কিছু মিলিয়েই আমাদের এই বলা শোনার খেলাটা চলতে থাকে। আর আমাদের এই যে পপকর্নের আড্ডাটা, যেখানেও আমাদের এই বলা শোনা সবকিছুই কিন্তু জুড়ে রয়েছে। আর আপনি আর আমি এভাবেই জুড়ে রয়েছি এবং জুড়ে থাকি সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না, আমি শ্রী শ্রী

আমাদের জীবনে তো বটেই, আমাদের সমগ্র অস্তিত্ব এমনকি আমাদের দেশের অস্তিত্বের সঙ্গেও এর একটি নিবিড় সম্পর্ক আছে। একে ছাড়া আমাদের অস্তিত্বই কল্পনা করা যায় না, সেটি হলো সীমানা। আগে হ্যাঁ হ্যাঁ সীমানা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সীমানাকে নিয়ে। সীমানা যে শুধুমাত্র আমাদের দেশে আমাদের জিওগ্রাফিক্যাল অস্তিত্বের সঙ্গে জড়িত তা কিন্তু নয়, সীমানার বহুবিধ দিক আছে, এর অনেক ডাইমেনশনও আছে। তো আজকে রেডিও বাংলানেট ডট কমে এরকমই সীমানার কিছু ডাইমেনশন, সীমানার কিছু অদ্ভুত কথা আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবে করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সীমানার সঙ্গে কিন্তু জিনিয়াসেরও একটা অদ্ভুত সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে একবার অ্যালবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে তফাতটা কি, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন সীমানা। তো সবাই তো অদ্ভুত অবাক চোখে আইনস্টাইনের দিকে তাকিয়েছিলেন। তো আইনস্টাইন জবাবটা দিয়েছিলেন যে জিনিয়াস হলেন সেই মানুষ যিনি কিনা নিজের সীমানাটা একদম সঠিকভাবে পিন পয়েন্টে লোকেট করতে পারেন। যদি তিনি এটা করতে পারেন তাহলেই তিনি জিনিয়াস, আর সাধারণ মানুষ সেই সীমানা নিজের ক্ষমতার সীমান্তটা ওইভাবে লোকেট করতে পারেন না। কাজেই অ্যাকর্ডিং টু অ্যালবার্ট আইনস্টাইন সীমানা আর এবং জিনিয়াস এই দুটোর মধ্যে কিন্তু নিবিড় সম্পর্ক বর্তমান। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

বিভিন্ন সময় অশান্তি, ঝামেলা, ঝগড়া ঝাঁটি থেকে আরম্ভ করে যুদ্ধ বিগ্রহ সীমানা তৈরি করে দেয় মানুষের মনের মধ্যে, একটি পরিবারের মধ্যে, আবার বড় অর্থে দেখতে গেলে দুটি দেশের মধ্যে। অনেক সময় এই সীমানা আমাদের কষ্ট দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সীমানা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। কখনো মনে হয় যে এই সীমানাটা চাইলে মানুষ ভেঙে দিতেই পারেন। সেরকমই কিন্তু একটা ঘটনা খুব ছোটবেলা দেখেছিলাম, যেখানে কিনা ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মধ্যে সেই বার্লিন ওয়াল কিন্তু ভেঙে ফেলেছিলেন দুই দেশের মানুষ, এবং দুই দেশ মিলে গিয়ে তৈরি হয়েছিল এক অখণ্ড জার্মানি। আর সীমানা নিয়ে কথা বললেই আমার সেই জার্মানির বার্লিন ওয়াল ভেঙে ফেলার দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে সীমানা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নিরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

সীমানা কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় মানুষের তৈরি করা, কিন্তু পরক্ষণেই মনে হয় ব্যাপারটা কিন্তু তা নয়। আসল সীমানাটা কিন্তু প্রকৃতি, নেচারই তৈরি করে দিয়ে গেছেন। কিভাবে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে সীমানা ব্যাপারটা আমার মাঝে মধ্যে মনে হয় যে প্রকৃতিই তৈরি করে দিয়ে গেছে। যেমন ধরুন, কোনো একটি গল্প যেখানে শেষ হয়, কোনো একটি জীবন যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই কিন্তু অপর জীবনের বা অপর গল্পের শুরু হয়। যেমন ধরুন, দুই প্রজন্ম, এক প্রজন্ম যেখানে শেষ হলো, ঠিক সেম পয়েন্ট অফ টাইম থেকে আরও এক প্রজন্মের লড়াই কিন্তু শুরু। এবং এই দুই সন্ধিক্ষণকে যদি আমরা সীমানা হিসেবে না ধরি, তাহলে সীমানাটা ঠিক কোথায় এক্সিস্ট করে বলুন তো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সীমানাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।